লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়ে পর পরফাই ফর আমিনিট ফকেব্রা ফচি নাংলিটুম রেডিও কার্জু আর আদ আনাফান নেলি সুমতি ইংল্যাংপি আদাব কেমিয়া কার্ডম নাম্পা জেরেকি পিনিয়া ট্রান্সমিশন ইংপুইগ্ল পিনিকে বসেক নিফাই ক্রেট্রক দুর্মিয়ারনি জাইমেকে বাংলাকে এফ এম বেন লংপেন মেঘহার্স ফারই সিরা টবরা সেরকেপ লাপেন আংলিটুম নিউজ অন এয়ার এপ আলং পেন্টা জাইমেক আর্জৈক লংজি পিনি কন্ট্রোল রুম লং সাই নাংচিরাব দোনবাংমেনলাকে ইঞ্জিনিয়ার অন ডিউটি জানালাল বসুমতারি ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাই ক্লেমবাং কেন সিং তারো লাপেন বাংফু বাংফি আতুমফান কাংথুম কেথন আসাই ক্লেমবাং সার্কলিং টিসো

লাকে আকাশবাণী ডিফু পিনিয়া ট্রান্সমিশন লং কপিপি আজাই মেক্সি রত পারজুইক জিমা চেথান মেক্সে নাং পরফাই টকরা মিনিট কেবা পর কাংডু কার্ডমালু নাং দেং লং পেন নাংলিটুম আসন সনালুন আরজুইক লংজি পরফাই টকরা মিনিট হংকেপ্রা ফর নীলি কাচিনি আলামথে পু আং দেং লং পেন কসমিকা তিসোপি কেথান আলাং লিলামথে আরজুইক লংজি পরফাই ট্রকরা মিনি থংকেপরা সিরকেপাপর পিনিয়া সারলামথে আরজুইক লংজি পরফাই ট্রকরা মিনি প্লিকেপাপর কার্বি লুনবারিম আজাই মেক আং ডেঙ লং পেন নাংলিটুম আসন সনালুন আরজুইক লংজি পরফাই ট্রকসিরা মিনিট কেপাপর জুতাং আহার চি পু আজাই মেক আং ডেঙ লং পেন কার্বি কুরু পো কার্বি আপিন ডেঙ কার্বি জুটাং জুবাদা পুথাক বাবু বে লাপেন স্যামসন ইংটি আতুমংবং চিহু চিপুত আরজুইক লংজি পরফাই ট্রক্সির মিনিট প্লিকেপ আপর লুন চেতো আং ডেঙ লং পেন আসন সনলুন আরজুইক লংজি পরফাই নারকেপরা মিনিট হংকেপ আপর কার্বি লিরমিয়েলোনা জাইমেক আং ডেঙ লং পেন নাংলিটুম আসন সনালুন আরজুইক লংজি পরফাই সিরকেপরা মিনিট ক্রিপ হওয়ার পর হিন্দি লামার জানালুন আং ডেঙ লং পেন আসন সনালুন আরজুইক লংজি পরফাই সিরকেপরা মিনিট প্লিকেপরা হওয়ার পর ইংলিশ আলুন আং ডেঙ লং পেন আসন সনালুন আরজুইক লংজি পরফাই কেপরা মিনিট ক্রিপ হওয়ার পর লামজের আজাই মেক আং ডেঙ লং পেন সদরিচো পুয়া লামজের সদরিচো পুথাক রুকা সেন্টারন কেথান লামজের নাংলিটুম আরজুইক লংজি লাপেনা দুন্থু বাজং ইংটি কেথানা লামজির আরজুইক লংজি পরফাই কেবরা মিনিট হংকেপর আসামিস লামার জানালুন আং ডেঙ লং পেন আসন সনালুন আরজুইক লংজি পরফাই ক্রে ইসি এপর কাজির হানসে পিয়ানিং আর লামথে আরজুইক লংজি লাপেন আদুন্থু সোয়ার লো আসে এংটং ওয়াজাই মেক আং ডেঙ লং পেন জরলিন তারো পি লাপেন হুদবাং পি রূপজিলি ইংটি পি আতুমাংবং চিহু চিপুত আরজুইক লংজি পরফাইক্রে ইসিরা মিনিট হংকেপর মুম্বাই পেনকেপা চেতাক বিবেদ ভারতী আজাই মেক আরজুইক লংজি পরফাইকে থমরা মিনিট প্লিকেপরা ফর গুয়াহাটি পেনকেপা চেতাক কার্বি আজাই মেক আরজুইক লংজি পরফাই প্লিরা মিনিট হংকেপর ডিমাসা লুনবারী মাংডেঙ লং পেন আসন সনালুন আরজুইক লংজি পরফাই প্লিরা মিনিট প্লিকেপরা ফ আপর বড়ো লিরমিয়ালুনা জাইমেক আং ডেঙ লং পেন আসন সনালুন আরজুইক লংজি পরফাই ফ পর রংরূপা জাইমেক আং ডেঙ লং পেন হেম কি কিম পুথাক জুয়েল সিং বে লাপেন হুদবাং তম সিং বে আতুমংবং চিহু চিপুত আরজুইক লংজি পরফাই ফর মিনিট হংকেপর পিনি সার সার লামথে আরজুইক লংজি পরফাই ফর মিনিট হংকেপ রাইসি এপর কার্বি লুনবারী মাংডেঙ লং পেন আসন সনালুন আরজুইক লংজি পরফাই ফরা মিনিট ফকেপর লামজি রংডেঙ লং পেন হর লাপেন কার্বি আহাম ফাং পপুথাক ফিলিপ তারো কেথানা লামজির আরজুইক লংজি পরফাই ট্রক অপর পিনিয়ালাম জির পুয়া যায় মেঘ আংডেঙ লং পেন নবীন ক্রো লাপেন হুদবাং ফান্ডার টেরন আতুমংবং চিহু চিপুত আরজুইক লংজি পরফাই ট্রকরা মিনিট হংকেপর হিন্দি লামার জানালুন আংডেঙ লং পেন আসন সনালুন আরজুইক লংজি পরফাই ট্রক সিয়াপর কার্বি ডেট লংরি চিংহনালুন আজাই মেঘ আংডেঙ লং পেন নালিটুম আসন সনালুন আরজুইক লংজি পরফাই ট্রকসির মিনিট কেপর দেলহি পেন কেপা চেতাক বিলিংগুয়াল আজাই মেক আং ডেঙ লং পেন ইংডেঙ ইংকয়রা ইসি আটাংবাদ পু নাংলিটুম লাবাংসো আজ

ไม่อาจจะกลางจีพอไปจักซีระมินิพลิกเอบราพอปอร์คาร์บีลามาร์จานาลุนังเด้งลงเป็นอาสันสันลุนอาจจะกลางจีพอไปนาร์เก็บพอร์อังกฤษลุนจะไม่อังเด้งลงเป็นอาสันสันลุนอาจจะกลางจีพอไปนาร์เก็บระมินิทครีพอปอร์ลามฮันจาคาปอร์ฮิยังเด้งลงเป็นAhur kacing bo awu pu arjuik longji. Labang so ajay mek pini akashwani di pu along ke pachetag ek cheng ajay mek iglo. Porphai sirkep rabinit krip ho por tiri makai pu ajay mek ang deng along pen. Samson singing ti akaya lamo aputhak. Sarthe bongrung kethan nang litum arjuik longji. Porphai sirkep rabinit hong kep apor.কার্বি লামার জানা লোন আং দেঙ্গা লং পেন আসন সনা লোন আর জুইগ লং জি পিনিয়া ট্রান্সমিশন লং কে রট কে পার জু জি আজাই মে কে লাপুয়ান হেন ল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়ে পর পর ফাই ট্রক রা মিনিট ফ প্লেং একাই কাই ল লসি নাংলি টুম দিল্লি পেন কে পাচেটাক ইংলিশ আলাম পেন বিরটা আর জুইগ লং পো

ধনসিং টেরন কিলোনালুন ও হেম্ফু আর নামপো আর জুইগ্লং টাংডেরাফি আদন্থুয়ালুন আর জুয়েক সিনাং রিনোরিয়া ফাংচোপি কিলোনালুন আলোনালামথে ওপাই লক্ষ্মী টাংটে আর জুয়েক সিনাং লবাংসলুন।

লাপুয়ান পর্ণাং লিতুম রিনুরিয়া ফাংচু পি কিলো নালুন আর্জুইক লংটাংল আদন্থু আলুন আর্জুইক সেনাং নেলসন টবি কিলো নালুন আলুনালাম থে লাকে পেজক আবাং নেজানন তাংতে আর্জুইক সেনাং

0: tang ju bat porong puthi along ta nili ang tan an tami charli dunji bor idunji po phase nili kengkam che yor dun lo kengkam che yor pen nili ang tan tami asap sovet se tami ke pa prang dun ason se che matha iklo ase nili kaya lamu piniar ni tidio karju atok anno ke do akar bi atuma pha nili kaya lamu nili che than che par ju longke ning sam pik ning arong pik la se dipu akas pani atum phanta akachuru akar dom pajer iklo lapen te atok anno ke do akar bi de manta ning aklok ning kang sam akar dom pajer si nilam thelam tam koklo kar dom
1: lapuan opornang litum kosmika tisopi kethana lang lilam the arjik long tanglo adunthu pini asar lam the arjik sanang atha kachiri chevan mate katora pen kachepa jok me lam the keman chiri atheng pi le arong kaprek atheng pi aphan হুপ ঠিপ লোতে হালাসো আথেং পিয়া রংকে থি লজ্জে লাহেলো ঠেং পিয়া রংলে পারেং জিতে আপ্রাং পেন্সি চিরিয়া রংকে চর্ডুন এট মাতে হেবাত এট নাংজে মফি এপাসুং জি পুচিনি লড়া হরমু আমনির পেনকে আপ্রাং পেন্সি চেপাহে লোভিং নাংজি পুকি পুদামালাম থে পিনিয়া সার পিনি সারপালাম থেল লাসি সারপালাম থেল আঠাক আচিরি চেভান মাতে কাতোরা পেন চেপা জগমেক পিনি আসার লাম থেকে লাপুয়ান বেদল নাংলি টুম জাইমে কার্জুলং বম লাকে আকাশবাণী ডিফু অলং পেন আদুন্থু কার্বি লোনবারি মাংডেং অলং পেন কেচেংসি আলুন আর্জিক সেনং বাপুরাম তিমুং লাপেন আরি সাংহো তুম কিলোন আলুন আলাং লিটুন তুম কিলোনিক জি আলুন লাকে নিমসো কিরং আলুন কার্বি আতুম হাকো পেনটাকে ক্রয় হাকো পেনকে ক্রয় আতেংকে থি রেং বাং রেং সি চমকান নাংজি লাপেন চমকান আহুত কিলুন কেকান নাংজি আনটা থি রেং বাং রেং সি কেথান টেকাং মনি ডাকায় লং থিলত আফি সিতামে চম রংমে চম রংসো লেদাম দে জং সি কার কার হি কার জে বাটাইকে থম আন ক্লেম ক্লি পুলোতে লাসি মনে রাকায় লঙ্কে থিলত আফি সিতামে আর হি নাংক লাসি কার হি কার জে আহুত লুন কানতা কেনাংসত লাবাংস কার হি কার জে মাতে চমকান আহুত নিমসো কি রঙাং দেং তাদো লাবাংস নিমসো কি রং আহুত আলু না তমো তাদো লাবাংস আলুন লুন সে পো বাপুরাম তে মং কিলুন লাপু হেনল তাংতে আর্যিক সেনাং

lapuan pornang litum bapuram timung lapen ari sangho tum kilun nimso kirong alon arjik longtang lo adun thu lokhiram ronghang kilon alon arjik senang alang li kilonik jelun lake hanso keplang alon karbia khaya long hanso keplang aporom do athema hanso ke monet atum ke cho phandet le ke en kali mate katiki kali katiki chot kali কার্বিয়াতুম কে সোডেট উন এডেট আহুত সিতামে কেসো কে পাতিনি আফান সাংলাং সাংলি আফান তা হানসো এন্ডেট লাসি কার্বিয়াতুম কে হানসো আফান কে আমান আদর পিপেক লাসি ব্যাংকে ঠেক কেরে লুনসে পোয়াতুম কে হানসো কেপ্লাং আপরমা লুন পেন লাপুসনসি লুন লো লাসি নন কে লক্ষিরাম রংহাং কিলুন হানসো কেপ্লাং আলুন আর্য এক সেনাং

0: লাকে আকাশবাণী দিফু জাইমে কে বাং বম লাকে এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারোই সিরা তবর আসির কে লাপে নাংলি টুম নিউজ অন এয়ার অ্যাপ আলং পেনতা জাইমে আরজুই লংজি আদুন্থু জুটাং হারচি ইপু আজাইমে আংদেং আলং পেন কার্বি জুটাং জুবাত আপুথাক বাবু বে লাপেন হুদ বাং স্যামসন ইংটি আতুমাং বং চিহু চিপুত আরজিক সেনাং
1: পিনি নিলেতম আকাশবাণী ডিফুয়া হিন পেন ইনুট আবাংফু মাতে কুরুপো হেমফু মুক্রাং লাপেন পিরা সিনজা আফান কারডম কার্ডি লাপেন কেথক কিজির ইনুট কেথেক সের আকুরুপো আফান কাচুফা পন্ড আলাং লিমেন লাকে ফু বাবু বে কার্বি হেমতনপি লুম্বাজং আকলাম রংমারজং লাসি আলাংলি সনসুরি আসাই চিবি কক পেন লিতম আ স্টুডিও মাইক্রোফোন লং ওয়াং পেন আইনি তাংল লাসিফু নাংলি ফান আকাশবাণী ডিফুয়া হিন পেন সুরি সুরি আকারডম নাংপাজিরিংলো কারডম
2: কারডম
1: তাংতে ফু পিনি নাংলি ফান নাংকাচু ফাপন লাকে ইলিতুম কার্বি আখে হাপির থে প্লাংরা পেন নন আন ইলিতুম হেমফু মুক্রাং লাপেন পিরাসিনজা ফান কারডম কার্দি লাপেন কে থক কিজির লবং সপু থাক চিংকি চিথান বানসি নাংলি ফানং চোপা পনলো তং থেফু কে চেংসি নাংলি লবং সো আসাই কমেন্টু আহুত পেনসি নাংলি কে চেং দুলো নাংলি আটক আনু রেডিও কার্য রাত ফান থান পনি জিমা
2: চকি আহক ল পিনি লাদাক আগস্ট পানি ডিফু ডাক ক্লেম রাপেট কাদু কবে কর্তে তুম ফান আন সিতা মেনিলি নিংকাং সামা কারডম পাজি রেগল লাম থে থে থান থে আপ্রাং আসি নিলি কে কে চেং দু বাং কে আজির দিং ওলো আথে নিলি কে আপ্রাং পেনটা আরন বারিম বিনং তেমা হা বিহেক পেন সেটা মে নিলি পো তুমলং শিলপু নান মা সেগার ক্লিয়ালিং সে নিলি দুন বং নিলি কে চেং দু বাং হা বিহেক পেন লো সেগার ক্লি অক চো থাক লো পেন কে কে চেং দুন লো
1: চেং দুন লো
2: এ মাসে আপর আছে ধান থেকে দেলো
1: মেপি গালাম লফু তাংতে নাংলি হেমাং তার পেন্টং কে চেং দুন মা মতে কাফ্রেক আছে ইলি তুমকে লাংদাম পলতে কারডম কার্ডি কে থক কে জির লপসনা কাফ্রেক কাফ্রেক দপিক তাতে নালি কো পুসন মেনসি কে চেং দুন ল
2: নিলি গে হেমাং তার পেনলা হেমাং তার নিলি হেমলং নিলি পদতিক নিলি পলং চিরাপ দুন বমল আকো ন নিলি পোবে দেত নিলি গাক্লাইং তুমদো নিলি গাক্লাইং তুমলং চিরাপ দুন বমল

0: Bordeaux, sok ke rot kirim tang lu pulu tang te lapon ve.
1: Ningkreng ning
0: Aw
1: tia.
0: ningkreng ning tia hut. Ningkreng ning tia hut pulu tang te hemang tari dang tar chat klipo adamasar. Asi ningkreng hut sang long leke. Chu yun chu ku dala so por si ong lo rong ke rong op dala so por si ong lo. Dala su da por jong am tip ko bang ke itum long ni li non dam tang te ke te kem di. Si dala ningkreng ning tia puan si puam chot lo. And then December pen January February a song bong long lo.
1: Me piglo tang te puthot ilitum che than nam thu senang phu penang atum ke la sekar kli ta angdeng asap kachin ni la pen kamang hu penang achar ju la buson ta do penang atum ke bisarlam ilitum dhoromalam ke wanwe he poi phi sita kachini ni posi bang ta nakar ju penang do la sila ইলেতুম সেকার ক্লি এলং এ আরনাম আফান কে থক কি জির লাই হুই লা বুসন আগ আং দেং আং দেং দপিক
0: কালাং কালাং
1: তাং তে লা এ লা হাই হুই আং দেং তামিন আং হিন পেন থান পন জি মাপু
0: লা ব্যাং কে পুল মহ পুদাম জি সেকার ক্লি হুত পেন এ হিম কি প্রি আ ব্যাং পেন সিন নে তা হাই
1: কালাং
0: লা পেন ইসি পুদাম থু প আফান্দার নন তা নিলি তা কার জুলং দদু ছয় লা নাম গান থির বলে হি এ ফিক পিলু সন তা দদু আং মি ইফু নে ইম প মাত কললো নে আং মি তা ইং ওয়াই বে দে বং কে মার থু কোলো সনে ব্যাং আনে পারবিবি পারে লাহায় পুথা লতা চে থান দাম নাং তা নন নিলি কে রিসার্ট কে লং ট্যাং পেনা লং লং কে সার তুম পেন কার লং ট্যাং আং পুলো ট্যাং তে সে কার ক্লিয়ে হুদ ও আং মি কি ফু আ অত দু হুলা হাবি দে সে কার ক্লিয়ে হুদ ব্যাং কে ঠেক তে আর ওয়েং পি কে ফু ফেদে রাচ আর ওয়েং পি হেন ল পির ঠে কাং জার ই মান হরমুন লতা লা আফু আরু রং কে পাং জক নাং কক আন ব্যাং কে আর আসে আন ব্যাং কে আর ওয়েং পি ফু মে রাই সিয়ালাম হেমং তার কাটি পেন্দাং লক বুর কামা থা থান দা থেতান থেতান কার্কলি তুম আন ব্যাংকে আর ওয়েং পি ফুমি তানানে হাবির আছে তাং হ আই কো পেনে ক্লিপ ক্লিপ হ্যাক আছে তাং হ পকচু করা রেন তাং হ মে কে সো রেন তাং বল হাই দু ও গমাতি হ
1: দু দু
0: হাল হাই ব্যাংকে আং মি সো ফু পিন পিন প লাপন বে পেন কো পিয়ে পসি আ ফে কা ব্যাং হাদাক বাদ নাং কক মা ব্যাংকে আ ব্যাং পেন ব্যাংকে লা আদওয়ান লং বাদ বি প বেলে গা লো থাকছি বাদ কক টি টি দে পাচ্চা কালি লিপু দে ব্যাং পেন ব্যাং লিপ পি থু এট প চাম এট লা পুতা নিলি থেকান ল তানি লি লা দা কে সারা তুম পেন কারজু কে থেকাম থু লং ব্যাংকে লা পুতা চকচি আ যা নয়তা হিজি মি মিস দা আ ওট ল সি আর নাম কে ইলি তুম আর নাম কে রেং কে আং সং সি দু হালা কে নাং সুন্দুন প্লুত দাক নাং তদুন বুই বে মো পেনি লি পুলে বরবা পসন থাকছি দাক দেব দেবো ফানসি আ মান কে কে পাতে আপসি লাতুম কে দেব দেবু পুরো নাকি হি ইলো হা তুমি তই পোলা তুমি নাক পাশি হি ই পুরো নাকি মাথা থা আবি ফিক্সি দরকার তুমি
1: কালা
0: চিত্তি মারি চো ফান থক নাকি তো মাথা দাম পুরো থাকতে লাতুম কে আবি ফিক আবি তে আনি রং রে আপসি লাতুম ফান পি দেট প হালার নাম কাঙ্ঠির ফান কি পিঠো বাঙে লাগে লি তুমি আংঠিন ফি পেমেজি আন্দা কাঙ্ঠির সে বুঝি লাগে হুলার নাম আফার মান সীতা লা সান কে লাহি ইয়াবান লং সে বাদ বি পুতে নেতুম আর ক্লি এর লোবো বাংকে নেতুম আমান লং লোবুকে লা স অ কা কাং থির আনা কাং থির আমান হদাক থা নাম দে দেত আ লং গা প্রেক সিলা আহি আ ফিগ লং বি রং বলো তাংতে লা স আহি ই তুমকে বা দেব দেব তুম বাংকে আ লং প্রেক সি দ রং পো সিতা দা গা মাসি বি বলো তাংতে লাকে হি ইয়াং নো মাসি হু দাই দাম ল লা স দেব দেব লা স থা না নাম লং মাসি হু দাই দাম ল পর বাংসি লা তুম বাংসি হা নাম লং পো পোকে আঠে কিচ্ছু গেল তুম ব্যাংকে আহি লাংলে ল যার লাংলে লো তুমি পশি হিয়া নাম থেরা পুপিনা পশি লিতুম ব্যাংকে জাসমেত কে দাকে থানা নাম ফাঁসি কে পাপ্রাং প্রাং হালা নাম কে রেং পে হালা ফিয়া কাং থির হেন লোলা সান লং সে বাতুন দি দেট লা আহি আ ফিকে বাদ আল্লাহ আবান লং সে বাতুন দি দেট পুলু তাংতে হালা তুমকে থা নাম থেকে দেট পংকে লং লি বক তুম ফান পিবে দেট পুক আসি হালা তুম তা লং নাই আসি ইসি আকো লা ফি সাক্ষী থেং অন্ধু প লাগে হু ডাক আং সং নলে সিনিং কাং দের লে ইসিয়া মেক নেট সন ডাক থাকে ইসি কে চিং সিপ হর মুদ ল লা থেং ল তে হা তুমা গম লং পো সন সিনি লিগে এ কে সার সার টম ফান কারজু আ সির কেপ পুলং তে লা লাস ল পাপি সি ল লা থেং ল তে লা সোয়া আর কি হা ডাক আর জু লং দেট পো কা চিং সিপ দিম দলো
1: কালা
0: লা পু সি ইনে ইনি লি কারজু দুন লং হে তা নি লি তা বাং লং সি এ কারজু থাপ পুকে তং থাপ চ সে তালা পুহেলো নি লিগে লং কে লা সি আহি কে আনাম কাং থিরলে পুরা পিপে দেট পুলো তাংতে হালা হি ইয়েতো বা আনিং সামসে দেট পো দাগলি তো ফানা পাঁচশো তো বা আনিং সামসে দেট পো হালা কাং থির আন পিচত পুলো তাংতে আকলা পিচত হালা আকাং থির বাং পিথু থে দেট পুলো তাংতে হালা নাম তো ভাঙা কনি অয়লি পো ইয়ে হলো পুজো
1: লালফু মে পিগল নাং লিগে থান পনাপট তাংতে ইলি তো নিলি পুঠত লা সলং নার জুদুন থুপ আলাম থে বাংকে লা পুহেলো ইলি তুম নন আপ্রাং পেন লাংদাম পুলো তাংতে নন আকায় বা

লাপুয়ানপর নাংলিটুম মঙ্গল সিংক্রো লাপেন আরি সাংহ তুম কিলু নালুন ওয়াংনন কার্বি খেইডো আনপু আর্যৈক লংটাংন লুন চেটো আংডেং লংপেন কিজুত সিয়ালুন আর্যৈক সেনাং টেকে লাংজুন ক্যাসিয়াস আতুম কিলু নালুন আলু নালাম থেলাকে নেফার মানসি টাংটে লাবাংসলুন আর্যৈক সেনাং

লাকে আকাশবাণী দিফু জাইমেকে বং বম লাকে এফএম বেন আলং পেন মে গহার্স ফারুই সিরা তবর সিরকেপ লা পেন নং লিটুম নিউজ অন এয়ার এপ আলং পেনটা জাইমেক আর জেক লংজি নন স্টুডিও ঘড়িয়ে পর পরফাই নারকেপ রা মিনিট থংকেপ প্লেং এক টাং লাসি কার্বি লিরমিয়ালু না জাইমেক আংডেং আলং পেন আসন সন আলুন আর জুয়েক সিনং কিচেং সিয়ালুন লাকে মঙ্গল সিং ক্রো কিলুন আলুন আলু না লামথে আংসং মানাই আতুর থেপি ক্লোকলারাজো টমন সৌভাংজির আহুত হা সিনিং আংসং চিক্লোপি আতুর কানলুনে কেকলার লাপেন চিক্লোসো চিক্লোলংসো আতুম আদুং বন্দুনরেন আসন বেনসি তুরিরি তুর বংবং কানলুনে কেলাং আবলন কেদো লাসন্থত সি লুন্সে পোতা আলাংলি কাছিং হন আয়াবং মাতে আলাংলি চর আফান আকাই আর্জন মাতে আকাই ডিংপি কাছুবোচে কেদাম রাপচম সি পাফি পাপ্রাং সি কেদাম আলন চিপিনাং চিক্লো পি লাপেন চিক্লো লংসো আতুম আসন লাপেন বাং নাং কেলাং দোন আতুম তা কেলাং আলন নাং পাদো নাং পুসি লুন পেন পাজির মিদাম তংতে লাবংসো আলুন আংসং মানাই আতুর থেপি আদুং মালংসো পালুন মঙ্গল সিং ক্রো কিলুন আর্জিক সিনাং

লাপুয়ানপর্ণাং লিটুম মঙ্গলসিং ক্রো কিলোনালুন আংসং মানায় আতুর থেপি আদুং মালং সৌপু আলুন আর্জুইক লংটাংল আদুন্থুয়ালুন আর্জুইক সেনাং আলুন আলামথে লাকে একাম কামনি নাংবারা ওয়াংনন লাবাংসলুন কিলোনাবাং রীনা বেপি বাংসলুন লং লুনসে পি নন কিথুরমি আওভে কিমি আতুম আফান লো চার্লি আফান কেংকাম পাচে জরটয় আথে কাচারলিলে আবেতে পিরথে কেরেং টাকাং টিংকুক আসন সিদু লাপেন কেরেং সুং ক্রুংজি লাসি নন কিথুরমি আমুমা রাতুম লোচ কাচারলি চিহুং ও ওরা কাঠে আং আতোবা রানাত পাপ্রাং দোনরা লংরি পাকলার চেনথা পুসি লুনসে পি লুন পেন পাচিনি টাংতে লাবাংস লুন রীনা বেপি কিলুন আর্য এক সেনাং

মানিক পিছো কিলোনালুন রুই ইকপি আং লঙা রায়পু আর জু ইকলং টাংদাতাফি কার্বি লিরমি আলুনা জাইমেক আং ডেং লং পেন কিজুৎসি আলুন আর জু ইক সেনাং পখিলা লেখেপি কিলোনালুন আলুন আলাম থেলাকে তালো আলাং বি হেনলো কার্নুক নাই বাংসো আলু নালাম থে আলং লুনসে পি পখিলা লেখেপি মুনিত আনিং আলু আলাম তালো আলাং বি কার্নুক পেনসি পাংবার দামলো আথে তালো আলাং বি কার্নু ক আনলোনি লাপেন আকলং কপিটং কিদো লোনি ইলিতুম ঠেক দামলংলে লাপেন চিনি দামুন এ লাসি তালো আলাং বি হেনলো কার্নুক নাই লাসি লাপেন বাংসো আকলং কপিটং কিদো লোনি চিনি দামুন এ আসন থৎসি মুনিংর মুনিত আনিংরলো কপিটং কেদো লোনে লাপেন কপিটং কে মাথা দাম লোনে কাচি নিজিয়ফান সুং পে খাংজাং লাসি লুনসে পি পখিলা লেখেপি লুন পেন পাজিরমি দাম কে লাপুসন হেনলো আর্য এক সেনাং

কার্বি লিওর মিয়ালোনা যাই মেঘ আংদেং আলং পেন আসন সনালুন আর জু ইক লংটাং ল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়া পর পরফাই সিরকে প্লেং একাই কাই ললাসি নাংলি টুম গুয়াহাটি পেন কেপাচেটাক আঞ্চলিক বাতরি আর জু ইক লংপ

লাপুয়ান পর্ণাংলি টুম রাম তেরি গঙ্গা মেলি পু আলামার জানালংলোন হুসন পাহাড় কা আপু লতা মঙ্গেশকর লপেন সুরেশ ওয়াটকর তুমকি লোন আর জৈক লং টাংল আদন্ঠু আলোন আর জৈক সেনং কই মিল গয়া পু আলামার জানালংলোন আলোন আলাম থে লাকে ইধর চালা মে উধর চালা কিলো না বাং উদিত নারায়ণ লাপেন আলকা ইয়াগনি আলু না তেওত কিপিদো না বাং রাজেশ রোশন তাংতে আর্জিক সেনাংলা বাংসলন

কই মিল গেয়া পো আলামার জানা লঙালুন আলকাই আগনি ক্লাপেন উদিত নারায়ণ আতুমকিলুন আর্যিক লং টাংদাফি আদুন্থু আলুন আর্যিক সেনং আলামার জানামেন লাকে মেরি জং আলুন আলামথে জিন্দগি হর কদম লবং সালুন কিলুন আবং লতা মঙ্গেশকর লাপেন নীতিন মুকেশ আলুনা তেওত কিপিডুন আবং লক্ষ্মীকান্ত পিয়ারেলাল টাংটে আর্যিক সেনং

বিলি জোয়েল কিলন আলোন মাই লাইফ পো আর জুয়েক লং টাং দা রাফি আদন্থু আলোন আর জুয়েক সেনাং বর্তন কামিংস কিলন আলোন আলোন আলাম থেলাকে মিনিং সো মাচ তাংতেলা বাংসলন আর জুয়েক সেনাং।

থম আর পান আটজন চিংবারি মাতে স্কোয়ার ফাউন্ডেশন আহেমসি আথির মাতে স্টেবিলিটি কেদো লাসি ঠেক পুলোতে লাফুসন আহেমসি এলেতুম কিমনাংজি কলাখা প্লি এলেতুম কে কি মাহেম ইংহাপি ইংহাপসো আফাই পেদো ও এডেট নাংজি জংসি ইংহাপি ইংহাপসো আফাইলে পেদো ওলো পুলোতে লাবাংসো আহেম লান আথির আবেদাজি কেলাখা ফ এলেতুম কে কিম আহেম আনুজ কাইকেতা স্কোয়ার সেকশন মাতে লেপলি চিংবারি কালিতে সার্কুলার সেকশন মাতে নুজক বংলং সাইডে নাংজি লাসি ট্রাইঙ্গুলার সেকশন মাতে লেপথম আনুজক পেনকে হেম কিম ই এডেট নাংজি আথেকে লাপুসন আনুজকে চেকলি কেবাং আহুত হেংনোদুন দাপ্রাংজি কেলাখা থেরক হেম কেদীপ আসার নুং ইংচেং ও এডেট নাংজি কাইকেতা আরবে আলাং চিটি চিত আনসি আসার নুং পাংচেং চট নাংজি কেলাখা থ্রক সি রি ইনফোর্স সিমেন্ট কনক্রিট মাতে আর সি সি আহেম মাতে ইংচিন কেপা জয়দুন আহেম সি কাইকেতা কিম নাংজি লাপুসন আহেম কে কিম আহুত ইংচিন সিমেন্ট লাপেন সাংটি কেপা অং নাংজি ব্রিক মাতে ইটা অংবারাত আহেমকে চিকলি কেবাং আহুত আফান কে ফেরে মেমে বিনংল কেলাখানের কেপ হেম কে কি মাহুত আনুজক মাতে ফাউন্ডেশন আলং কেপা জয়দুন আ ইংচিন আপুম কেমানথুন আহুত পাচিবেক পেমে পেমে নাংজি লাপুসন পেচিবেক পেমে পেমে লো পুলোতে চিকলিলে বাং পুসিতামে লাবাংসো আহেম ইহিন আনাথু হেনু পেবং পেবং আবেদাত কেলাখা সেরকেপ বিল্ডিং আহেম কাংতুই মাতে আদালান কাংতুই কাইকেতা চিংবারি নাংজি কেলাখা কেপ হেম আসার নুং আংসং হেম আবসক মাতে সিমনিস লাপেন কিমরাং পাকু মাতে আর্চেস হেই হুই পেবেদেত নাংজি কেলাখা ক্রেসি চিকলি থেপি বাংটেট পেন আফি কপি আবিদি পেনসি প্রাবজিন পেন মুনিত আতুম আফান কেরাবদুন থেকজিমা গভর্নমেন্ট পি আহিন পেন কাইকেতা কাচেসিক মেক দোবের নাংজি কেলাখা ক্রেহনি ইলি কার্বি আখেই আহেমকে চে কাইফো থেংপি আনুজক লাপেন ফেলাং হে হুই পেনসি হেম কে কিম কেরাং কে অং লাসি চিকলি কেবাং আহুতা লান ফেরে দুন দেট আসনসি থেকলং বনসিতামে আদন পেন আদন আহেমকে পেংদাং আংসং আপাহং কিমসি হালাবাংসো আংসং আকার দিক আহরমু হেই হুই বাদ দাম ও তেটি লাপুসন আহেমকে চিকলি কেবাং আহুত আফান ফেরে মেমে বিনংল লাসি লাপুসন আদিম আলং আকার দিক আহরমু বাদাম দে দে নাংজি কেলা খাকরে গেথম চিকলি কেবাং আহুত মেহিপ লাংচর টেকাং থিপসি হং নাংবার সেরাক নাংজি কেলা খাকরে প্লি চিকলি কেবাং আহুত চিকলি কেবাংল পুরা আকাংতুই আদিম পেন মেন মেন নাংচন ফিট ফেডেট নাংজি লামজি লাপু আনসি কেজুত ইগলো

মিস্টার বেজবরুয়া পু আলোন আর জৈগলং টাংডাত আলামার জানা লং আলোন কি নাম দি মাতিম পু আর জৈগলং টাংডাত ফি আদুন্থু আলোন আর জৈক সিনাং অধিনায়ক লামার জানা লং আলোন আলোনা লাম থেইলাকে পশুয়া বলিছে কিলোনা বাং জুবিনগার ক্লাপেন আনিন্দিতা পল তাংতে আর জৈক সিনাং

লাপুয়ান পর্ণাং লিটুম অধিনায়ক লামার জানা লঙালুন বলিয়া পলিসে পু জুবিন গার্ক লাপেন আনন্দিতা পল তুম কিলুন আর্যুইক লং টাংল আদুন থুয়ালুন আর্যুইক সিনাং রদর চিঠি লামার জানা লঙালুন আলুনা লামথে প্রতিদিনে কিলুনাবাং পাপন আলুনা টেয়ৎ কিপিডুনাবাং জুবিন গার্ক তাংতে আর্যুইক সিনাং।

পাপন কেলুন আলুন প্রতিদিনে পু আর্জুইক লংটাংল আদন্থু আলুন আর্জুইক সেনাং রামধেনু লামার জানা লং আলুন আলুন আলাম থেইলাকে উজাই যা নয় কিলুন বাং পাপন আলুনা তেয়ত কিপিডন বাং যতীন শর্মা তাংতে আর্জুইক সেনাং লবাং সলুন।

লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বিরতার জেগ থাকে থানা বাং লিলি বন্তি তিমুপি স্টেট আলম কলেজ মালম লোক চার্লি বম চার্লি বাংফু বাংফিয়া তুমা ফারমান কাপিকলাং বন ফিস কিপি নাং আকে জয় আবার সায়া পথা কলেজ আতুমা ফান নিহিনা নিঙ্কান সুরি হিনিরা কয়রা ফ ইংকাইরা ট্রক আ ফার্মান সিকা করুর ফারু হিনিরা প্লিরা লাক সিরকেপ কেবরা প্লি আতঙ্কা গভর্নমেন্ট আহিন পেন পেছন বন টাংলো এডুকেশন আহিন আপুকেদ মিনিস্টার ডক্টর রনুজ পেগু পাতুমি ইমাং সুয়ালাম থেপাচেতাক পনসি কেদাম টাং দিহিনা নিঙ্কান সুরি হিনিরা ইংকয়রা প্লি ইংকয়রা ফ আফারমান তা কলেজ আতুমা ফান পাজির পন টাংলো স্টেট গভর্নমেন্ট পেন কাদু কাবি সিকা করুর ঠংকেপ কে দোথলাং আতঙ্কা কাপিছন পঞ্জি দোথলাং সেতা আসাম এসেম্বলি বাজেট সেশন ইংটন পন্ডেট লতি কেদুথুলাং আতঙ্কা তাপিছন পন পপুসি মিনিষ্টার পাচি নিলো দিহিন কাদুরি পেন আজক স্টেট পেন মাজক জার্লি বাং আতুমতা কাংটু ইয়াংদেং কাচার্লি পেন টিকুক রক নাং নে পুপুসি স্টেট গভর্নমেন্ট পেন কলেজ আফি কেজক ওয়ান আওয়ার সাই কাপিছন পন আহিন কে চকলিম পেন চেচাক পন লুপুসি আলাংলি ডক্টর পেগু নিঞ্জে স্টেট আলং কেকলাং ডং পেন কাংডাং বম কাপাচোবাই মিদু আরন কেখাং ফান দিহিনানাত আরপুকেদ মিনিষ্টার জয়ন্ত মল্ল বরুয়া মিদু হামফাং আসাই খিয়াতুম ফান কার্সিক্রুং কেলাং চারিপন হুকুম পিপন টাংলো পাতুমি মিদু হামফাং আসাই হেম আলং কাপি দোপন কাচেতং আলং চেতং দুনসি হামফাং আকাম আসাই কাহুমরিপন পেনাপারা টেকনোলজি আসাই পেন মিদু কেদেং পন আহিন আর ডি পিপনসি কাচারি আজাকং আজক পেন মিদু কাপাংরুম আবিদি মাতে মিদু কাপেবাত পেন স্টেট আফান কাপাং টাং পঞ্জি আহিনানা চিংবাই পনলো আলাংলি মিদু কমিশনার আসাই হেম আকেথি আসাই খিয়াতুম পেন স্টেট কাপড়ে কাপড়ে আংকাং পেন ভার্চুয়াল আসাই পেন চেতং দুনসি সাই খিয়াতুম পেন চিংকি চেথান পনলো মিদু কিপি কেমেসেন লাপেন কারবার কেকলেম আতুম আফান আকে আয় আমিদু আর পু পিপন পি পেন স্টেট আফান মিদু কাপেবাদ কেনাং সত আপুথাক তা আর ডি পিপন লু লাপেন আসাম মিদু কিপি আতুম লাপেন আর মুয়াফাই আতেং ডেট পিকালাখা আলং আপুন আচাক আবের সি কে দুপন পালাম থেতা আলাং দি মিনিষ্টার জং পন থুলো লাসি লাসো কাচিংবার বে পাংথেক পনসি মিদু কিরুণ কে খাং পঞ্জি আফান কেলাং চারি পন আসাই কে আফ্রাং পেন তা আন সোসে পাংটাং পনাং পুতা আলাংলি হুকুম পিপন লো ওসমারাতুম ডায়েরিয়া মাতে পকাং সিরা কিছু পেন আফ্রাং কেদাম আফাই কাপি জুমপন আফান মাংসি পিনিপেন স্টেট আদাং পিতা ডায়েরিয়া কে খাং আবিজান পেদু পনটাংলো ন্যাশনেল হেলথ মিশন আসাম পেন কাপি দোপন লাসো আসাই আজক পেন ওআরএস লাপেন জিং কাচিপারিডেং বারপি বারসু কাচিটি আহেমা কেনাং সত লাপেন রাত আতুম আংবং পাচরক্ত কাপেবাদ আপুথাক চেরং চেন আতমন আফান আকেথে আকেং কাম দিং বনপু কেবাংজি জাখং আচিক্লো নি ফাই থংকেব্রা ইসি আর্নি আন কাপে দোপন জিবাংস অভিযান পেন ইসি ইয়াং দিং পিনি আনেরলো পরফাইক্রে ইসি আহু শ্রীভূমি করিমগঞ্জ সিভিল সেয়াসাই হেম আলং কাংপুপন আমে পেদুপন টাংলো কাচেতং আলং প্রাণময় হামফাং আসাইকি ডক্টর নার্স আশা সাইকি লাপেন কাপ্রে কাপ্রে আংদেং প্রাণময় আসাইকি আতুম দা চেতং দুনলো কোকরাঝাড়া হাওয়ার আলং পাতুমি হাওয়ার কমিশনার আসাই হেম আলং ইসি ক্রুংচিংসাই আমে পেদুপনলো হালাসোয়ামে এলং হাওয়ার এলং কাপিচুন পনবম সরকারি আবার সাই কাচিং থুরা পুথাক বিরতা এন পনলো কোকরাঝার ডেপুটি কমিশনার ডক্টর পি উদয় প্রবীণ সি মে চেপামে ফু পনলো গোসাইগাঁও এমএলএ শুভারাম বসুমতারী বাউখুংরি এমএলএ রূপমচন্দ্র রয় পর্বতঝোড়া এমএলএ মোহাম্মদ আশরাফুল ইসলাম শেখ হাওয়ার কাছারি আতুম আকেথিয়া সাইকিলাপেন সরকার হামফাং পেন আকেথিয়া সাইকি আতুম তা লাসুকা চেতং আলং চেতং দুনলো সাই কাতিকি ইয়াংদেং আলং মাথা মুন্থি পন পিপিন পেন হর কিপি কেখাং লাপেন আরনরি হর আহিথি কাঙ্কির পন আফান মাংসি স্টেট সাই কাতিকি হামফাং আতুম কেং কাম দেং টাংলো লাসো পুথাক নলবারী হাওয়ার কমিশনার আসাই হেম আলং কাপে দুপন ইসি আংদেং আলং হর কে নাম আসাই মাতে থিহেক পেন এফ এফ এস পু ইসি পোর্টেল ইংপু পনলো নন কে সাই কাতিকি বাংফু রেজিস্টার নম্বর কালিতে আধার নম্বর আজক পেন আচিলি ইংবাই পনসি অনলাইন পেন কাচুনিং রিপন পেন কেলং পন কিউ আর কোড লাপেন

লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু কার্বেং আংদে আলং নীলি বন্তি টিমুপি কাদু কবি ফান্তা কার্ডম্পাজিরসি কার্বেং দেং পথ ডাং পন্থল বিকে বসিক নিফাই ক্রিট্রক দুর্মি আনি কার্বেং দেং কে বাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা তগোরা ফ কিলো হার্স পেন ফারু ট্রক সিরাইং করা সির কেপ লা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তগোরা ট্রক হেনল আদুন্ধু আংদেং দাম দিয়া ফ্রাং পিনিয়া সারলামথে আর্জিক সেনাং পিনিয়া সারলামথে সার মুতে উসু পাকলে আরন আজুতাং সি কেথে পান সি কিপুদাম লামথে কেমান সারমার আতুম আফান রিসমার আতুম কাচেপাহাই জি সি কানিং জেদাম আলামথে উসুমার লাপেন আফিসি আকেসার আথেকে সারমার মানজি আপ্রাং কে পারিসোভেক নাংজিলাং লাসি কেপাকলেং পুদেতল পিনিয়া সারলামথে লাপান হেনল আদন্ত আংদেং দাম দিয়া ফ্রাং পিনাপ কার্বিং দেং আলং কুপি পিসি কেরত কেপার জুপনিক জিমা চেথানিক সেনা পেনাপ কে ওসিক নি ফাই ক্রি ট্রক্সি থেলাং আনি কার্বিং দেং আলং আপ্রাং সি বীরতার জুকলং প আদন্ত সারলামথে লাপেন পেনাপ কে থেলাং আনি আপত সি ওরেং আবীরতা লাপেন লুনাংদেং আলং আংদেং চারি বাং নিং গেহাং আলুঞ্জি রসনসন আর জিকলং প নন আদন্থু আংদেং নামিক লোনাং লুনাংদেং আলং পেন আপ্রাংসি আলুঞ্জির আর্জেক সেনাং কিলুঞ্জি কাজেক বেপি আলুন আলামথে নেকাই আলতি আলং তোতাংতে কাজেক বেপি কিলুন আলুঞ্জির আর্জেক সেনাং

0: নাংলি তুমকার বেংদেং কার্জুলং বম লগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন পুথত আদুন্থুয়াং দেং পেন জেহুচিপুত আলামজির আর্জিক সেনা পিরথাক কেথেক বাংফি বিনা ক্রুপি লাপেন লংসিং বি আংবং জেহুচিপুত আলামজির আর্জিক সেনা
1: ফ্রান্সি কে অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি আহিন পেনি নাংলি ফান কার্ডম নাংবাজির ইগল কার্ডম আফ্রাংসি নাংলি থান জিমা কচন সন আপে আর ইসি নাংলি তুম কেথা কে ফিরল
2: নিলি তুম কে থাক কে ফির কে কারবি আপে রিসি থাকছন কারবি আপে রি কে থাকবতে কারবি কে পিনসু মার কে এনে আপে রি তে সেলেং খঞ্জারি জয় হং জয় তা জয় ইক জয় আং জয় হো
1: পুহাই তান্দো
2: আংকে নলমকে আংকু নাচি থাং থুলি লকার বিয়ে জিকেট
1: ও জ্যাকেট না পুটা দু না পুটা দি
2: আংকু আরো সমারিং থাং প ব্যাংকক পিনি পেকক পেকক কস্তামে আসন আসন পেকক দো সেলেং পুটা দো দিরসো পুটা দো
1: পেলুরু কুয়াইউ তা দো কার বিয়ে
2: জিকেট পে পুটা দো আংকু

0: କାର୍ବି ତୁମକୁ ଦୁଥୁଲାଙ୍ଗ ହେଲା ପି ଖଞ୍ଜାରିଆ ପିଇବ ବାଙ୍ଗେ ଖଞ୍ଜାରିଆ ପିଲୁ ପିଲୁ ରୂପ ତା ପିଲୁ ରୂପ ହେଲା ଆଙ୍କ ଦୁଫିର ସୋତ ହଁ ଲସନ ସେ ଲେଙ୍ଗ ସବୁ ବାଙ୍କେ ହାସନ ଦୁଲାଙ୍ଗ ସେ ଲେଙ୍ଗ ବୋଲଙ୍ଗ ପୋଲତେ ହା ଥା କରଡ ଅଲାଙ୍ଗ ପୋ ଦୁର୍ପୁତି ବୁଇଲି ଅଳାଙ୍ଗ କାର୍ବି ତୁମ ପୁଆ ବାଙ୍ଗେ କାର ଦୁର୍ପୁତି ପାତେ ପାରଡନ ଦେ ଲତେ ଆଗାଙ୍ଗ ହୋ ପାରଡନ ପ ଆଙ୍କେଲା ବାଙ୍କେ ରିପ ସାକ ଜର ପ ଆନ୍ସେ ଆସେ ଲେଙ୍ଗ ମାଙ୍ଗ ଧରି ସେ ଲେଙ୍ଗ ମାଙ୍ଗ ଲଙ୍କା ଓଲା ଏ ରୁବା ଲିପ ଦା ଦୁଜି ପିନି ଥୈଠି ସୁରିଆଙ୍ଗ ଫାର ପଟା ଦୁଜି ପିନି ଇଙ୍କିଆ କେଙ୍ଗ ପୁଦା ଦୁଜି ପିନି ଲଙ୍ଗଳିଆଙ୍ଗ ଫାର ପଟା ଦୁଜି
1: ହାସନ ସନ୍ଦ ଉ ଲା ପୁଲେ ପିନି ସରକାର ପେନ୍ଦା ମେ କୋ ପିନି ଆକେ ରାବ ଦୁମା
0: ଅପ୍ରାଂ ନିଲି ତୁମ ଅପ୍ରାଂ ତୁମ କି କ୍ଲେମ ସେକ୍ରେଟରୀ ପ୍ରେସିଡେଣ୍ଟ ହାସୁ କି କ୍ଲେମ ତା ମିସେନ ଇଙ୍ଗ ତାଙ୍ଗ ତେଙ୍ଗ ତାଙ୍ଗ ଲ ଆଙ୍କ ପିନା ନିଲି ତୁମ ଫାନ ଅନ୍ନଙ୍ଗ ଜି ଥାଙ୍ଗ ଲୋ ଲାସି ରାସୁର ବାଙ୍କେ ଆକେ ରାବ ଦୋଲୋ ନିଲି ଆନେ ଠେଗ ନଙ୍ଗଲେ ସେଟା ମେ ସନ୍ଲ ପାସବୁକ୍ ଆଜ୍ଞା ତା ନିଲି ଠେଗ ନଙ୍ଗଲେ ହେ ସେଟା ମେ ଆଲାମେ ଯେ ଥାନ ଦେଲୁ ହଜାର ଟିକିଆର ଫ ସେଙ୍କସନ୍ ତା ଦୋଲୁ
1: ନାଙ୍ଗଲି ତୁମ ଫାନ ପିଲୋ ଲା ପୁଲୋ ହେ ଦେ
0: ନିଲି ତୁମ ଲଙ୍ଗ ନାଙ୍ଗଲେ ଲୋ ଆଙ୍କ ନନ ନିଲି ନିଙ୍କାନ ଫାରୁକ୍ରେ ସିର କେପ ରା ଥେରଙ୍ଗନାର କେପ ରା ନେପ କେପ ନିଙ୍କାନ ନିଲି ସୋଟ ଆର ପୁ ପ୍ରେସିଡେଣ୍ଟ ଆର ପୁ ଡେଙ୍ ହୋଟ ପେନ୍ କେ
1: ଓ ନାଙ୍ଗଲି ତା ପ୍ରେସିଡେଣ୍ଟ
0: ଡେଙ୍ ଆର ଡେଙ୍ ଲୋ ଡେଙ୍ ଉନସି ସୁବାଙ୍କେ ସୁରି କେପ ଆନା ସେଙ୍କସନ୍ ଆନ୍ଦେ ଲୋ
1: ସରକାର ପେ ନାଙ୍ଗଲି ତୁମ ସୁରି କେପ ନା ପିଲୋ ହେ ଦେ
0: ଲସେ ଆପ୍ରାଙ୍ଗ ହାଲା ତୁମକେ କ୍ଲେ ହମ ବଙ୍କେ ଆଲି ଦ ପିନା ଆନ ଦୋଲସି ଥେରାଙ୍ଗ ଥାକା ଫାନପୁ ହେମ ଫାନପୁ ଭିଟି ବୁଇଲି କାର ବିଜୁ ମୁଚିଲୁ ଭିଟି ବୁଲା
1: ଲଙ୍ଗଲି ତା ନାଙ୍ଗଲି ତୁମ ଚିରିଲେ ହେ
0: ଚିରିଲୋ ନନ ଫିନିଲି ତୁମ ବଙ୍କେ ଯାତ୍ତା କାର ବିଆଙ୍ଗ ଲଙ୍ଗ ଲଙ୍ଗ ବଙ୍କେ ପଲିଟିକାର ପାଲୁ ଲାମା ଅଙ୍କେ ଆଛେ ଭାକଫୁନ ନମା ନିକି ନିଲି ତୁମ ସେକ୍ରେଟରି ଦୋ ଥୋଏ ମା ନିଲି ତୁମ ଦୋ
1: ଅନ୍ତେ ନି ନାଙ୍ଗଲି ଲାମ ନାଙ୍ଗ ବେଙ୍ଗ ପେଟ ପୋ ନାଙ୍ଗଲି ତୁମ ଲା କି ଫିର କେ ଥାକ ବଜାର ବା নানি নে কপিনি লাসন কে লান দুন মাতে কে জর্ডুন নানা নর নাংলি তুম কে জর্ডুন
0: ইলি তুম কে বুজার পিনি লাই বাং জরন দে কারবি তুম কু পিমা কনফারেন দে দতা কনফারেন নং জরন প পিনি ফেস্টিভেল লং
1: তুমি কারবি তুমি ইউথ ফেস্টিভেল পুদা দুজি হাই সে
0: জরন প আঙ্কো নিলি তুম এম পিনি হাদা কারবি আং লং লং পিনি সন বাক মিট রেলি মিটিং কে থে তান রেলি কে থে তান সন দবতে পিনি নিলি তুম ফান পহো নাং জিপ তা নিলি তুম ইদুন প
1: ও নাং লি তুম হান সি নাং নাং অর্ডার নাং পিপল লা পুলে হেদি
0: অর্ডার পিপল আজা কা কিরাপ আজা কে তাঙ্কা নাং পিপল সনে যাতা দু দুলো
1: আন্তে নি নাং লি তুম কোড়া থে রাং পেন মা মাতে কাচি বুরা থে রাং মেসি
0: নাং বুরা থে রাং লি তুম মেম্বার ও মাতি হে গা বাং লিং রে বাংকে কাচি বুরা থে রাং লা থাকা বাং দু কোড়া থে রাং লা থাকা বাং দু
1: আন্তে নি থানজি মা নাং লি তুম বাং কোন ন কাচি রাব
0: নি লি তুম কাচি রাব কে বাং ক্রিফ la member do mam patra pho bangri pho sa mini di member dom ja thak thei he ka banga ling pa thak re
1: ya o je thak re la pul he di na
0: ni bi po na charli do ni tung du pul te mani member tu ma long long he di ni phana sona kar bi dem ki pini pa da hi do ma ti
1: o do o
0: la sona hi ya pini pai pi pa da po su ve pa da po
1: sona hi pu da do
0: la so su ve ya hi ni thek the da o na charli do rom rom nang tu ma long pen hon te ni pitha bo po ni di tum pi po pa thak bo লা লাং নুদাক বলতি নিলি তুম আকো আসাব ও কম নামাকে কমেন জর থু দে
1: ও লাসনা যা
0: ও লাসনা মানে পাচারলি বম সিনি নিলি তুম ফং ব্রি গে লং বাং হ্যাপি নাং আন পেরি গে থাক বাং দলু
1: ও ও
0: কি থে গা থে ইয়া লা টেং লু
1: আন্দে নি নাং লি তুম লা কি ফির গে থাক কুপিনি কাসে কি গুপিনি লাসন কাচারলি দু নাং লি তুম নানি পেন এন মা
0: নিলি তুম গে কে চারলি কে সে কে বু বাং কে নিলি তুম বাং কা ওয়ে মানে নতুন দেহিয়া প্রাং প্রাং কে থাক থে তুম নং চারলি দুন বম ও
1: ও হাকু গো পেন
0: কে পেন ও লাসন হাকু পেন কে থাক চারলি দুন ও লা তুম মালা আনা কে থে ইদি গ আনসো সে থে নাই বপ হা মানে তুম কে কোনানিয়া ইন্ডাস্ট্রি লং পুকি জুই দাম দাম প থে গুন লং প ইতুম দা লাসন চকলে আম পেন সে লাসন আনা লি দুজি প হেডি মানে নতুন তা সোনা নিং দো প থাক রে বেজালো
1: ও চে থাক রে
0: ই হালা রং সর বাংকে ইদি তুম নং সে আংকো না চারলি দুন থু লাসন
1: ও লাসন যা আন্দে নি নাংলি তুম লাসন কাচারলি আফান কপিনি লাসন আনি কে হাং হাং তুম ফান কপিনি কাছে কি পঞ্জি লাসন কপিনি তা নাংলি তুম আহুত পেন আহুত থান পন মা না নে নে আলং আলং সিতা মে
0: নিলি তুম বাংকে মানে হেডি নিলি তুমা বেবিং হেম লং বান দেসি কি থান গাবি মানে তুম কি হেম নাং হাং প রং সর কি ই নিগি থাকা পরবি ও হদাই মাত কি বসন বলতে নিলি তুম কা হেম দাম প্লুট প লাসন সিনি কি থাগি তে আলা ভাগ ইংথিয়াং ক্রাকে ইংক্রাক ফারোই সি হ ইংক্রাক সুরি সিরা ফারোই সিলো তাংতে ইফপা কাপে কক লোপ আংক্রাক হিসাব তুন এট প লাসি পাক্রয় প লাসি
1: ও লাসন সি থান দুন মেক এট পনাং লি তুম পাথাক দাম পুলো

0: ও
1: হ্যাঁ
0: জানো,
1: রে,
0: আঙ্কো পিনি বুঝতে আমি
1: হুম হুম
0: আর জন আবাংকে মানে নি তুমি আরে নিলি তুমি ফংরি কার বারো কবে বা
1: হুম
0: খে
1: হুম
0: বেদাং তেলো মাতে
1: হুম হুম
0: লাসি নিলি তুমি হাদা মাঙ্গে আং রূপ
1: হুম হুম
0: আচ্ছা ফসে
1: হুম
0: রং মাতে
1: আং রূপ আচ্ছা,
0: ইং
1: হুম
0: রূপ
1: হুম
0: ইসিরা মুনপ্লি ফসতা থানুপ মুনফ ফসতা থানুপ আর জন কে ডিং আবাং আর পানা বাং রে ইং রূপ ইসিরা মুনপ্লি মুনফ গে
1: হুম হুম
0: আর জন আবাং কে ইং রূপ ক্যাপ মা ইং রূপ
1: হুম
0: ক্রেসি আং রূপ কে ঠিক ডিং আপ
1: হুম হুম হুম
0: লাবাং কে আর কি ঠিক ডিং বাং কে পুন্ডু না বাং লিং লো লাবাং
1: ও
0: কে
1: লা সন
0: ইং
1: হে
0: লা
1: দি
0: সন লো
1: আন্দে দি নাং লি তুম লা কে থাক যাদা পে তো আমি আদর কে গো সন লনাং তুম লা কে আপি লা পনা দর নাং জি লা কে লা পনা দর নাং জি পুকো সন লনাং লি তুম মানে
0: ইলি তুম
1: কে
0: বাং
1: জর কে
0: কে জর বাং কে নিলি তুম বাং কে দি আপে আকে মি আকে লাং নুলো পোহো বলতে আং
1: হুম
0: কার্বি আমাং বিনং বলতাংতে
1: হুম হুম
0: ভারই সিদাদো কার্বি
1: হুম
0: আমাং সেটা মাত্র লা এ কোনানিয়া লং লিয়াং ফার তুর চ
1: হুম হুম
0: এ কোনানিয়া রুবালি তুর চ পেতে ভারই সিয়ান থাদু
1: হুম হুম
0: আংকো লাপেন কে লাপেন দা কমছু চর লাং পতে থেরং নার কে থেরং নার কে ফ
1: হুম হুম
0: লানসি আনাসি কাসি জর পো
1: হুম
0: আঙ্কো পিনি বসে আমি
1: হুম হুম
0: লাগে কে থাকে চারলি পিন কে থাকে চারলি বাংসি নাঙ্গে থন বলতে নিলি তুম আর দর কি কমা মানে কার্বি পেরি গে পাচান গাং তুম তুগা তুম দাদো
1: ও
0: পিনি বাং খে তুম প্রতি
1: হুম
0: নিতুম ফারো হিনুরা ফকেতা নিলি তুম জর দেয়
1: হুম
0: ফারো কে থমে দা জর কে দেয় লাসন
1: হুম
0: জান নিলি তুম
1: ও
0: বাংকে
1: নাংলে তুম বাং মানে আদর
0: আদর
1: কাপা ঠিক আছে কি নাংলে তুম লা আমাং কো আন মা কাং হাই বা কাং লুম লাসন
0: আঙ্কো কান মা কে থাক কি সুম কি
1: হুম
0: কি
1: হুম
0: জয়
1: হুম
0: লাসন আর লাম্বাং সিন্দি তুম বাংজু কি
1: হুম
0: জর
1: হুম
0: বাংকে
1: করা থে রাং পেন হাই কে থাকা বাং কে ইং আর ওয়েং জি
0: আর
1: মানে লাহে আদর কে গোসন ল নাংলি তুম আপে কে আমাং কে সিভেট পোতে মা বন সেটা ইং আর ওয়েং জি ইলি কার্বি তুম কে মানে কাচি বুরা থে রাং পেন পিনি পুসিটা থাক পুলতে আর থাত ক্লং জি জি নাংলি তুম গোসন ল লা আদর বাং কে
0: মানে হারপিয়া থেরাং বলো ডাংতে লাগে আদর বেলে পিকক আঙ্কো সেলেং খঞ্জারি বসামি নিলি তুমকো আন মাকে থাকে পামি থে
1: হুম হুম
0: লানসি নিলি তুম ইসিয়া দর ঠিক বেদবে নিলি তুম আঙ্কে
1: ও
0: ইসিয়া নাম
1: লাসনে
0: ঠিক
1: যা
0: বেদবে
1: হুম হুম
0: আপে লাং দে
1: হুম হুম
0: আপে ইংসি মেসেন বলতে আসা ও বাচ্চা
1: হুম হুম
0: আপে ইংসি লাঙ্গো তাক পতে নিলি তুম পাসুন টুক আনা আদ আদ নাম তা হাং হাং
1: আন্তে নি নাংলি থানজি মা নাংলি তুম চেকলুই জন পেন কোয়ান সি নাংলি তুম টাঙ্কা কেলং মা কাদো গাবে খরত এডা ফি নাংলি তুম লাকে আলেলু পু নাংলি তুম চেলা খা খামা
0: চেলা খা নি চিকলো জন লঙ্কে মানে আপে কে থাক বাংকে দু ও কাবে ও লিং লো আপে
1: হুম
0: লে থাক লে চিকলো জন লং পাং কয় পাক থং ক্যাপ আন উন ঠ্যাক বাং দু ও বলো টাংতে চিকলো জন লঙ্কে সুরি কি থম সুরি হিনিরা ইং
1: হুম
0: ভারো ফ আনা কে নিলে তুম আলে ইনি পু লং
1: ও পান আন কে নাংলি তুম
0: লং
1: আলে লং
0: লং
1: লপলে দি আন্তে নি পিনে বেঙ্গল কাছে থাপ কো পিনে হাইটা দো মা যে লাপান কে আছে ক্লোজ অন টিং তা নিলি তুম মানে চে থাপ মানে সেভিং নাং জি চিবি নাং জি
0: প্রাং হোট নিলি তুম চিবি গে চিবিলো চিবিলো সামি নিলি তুম লং লেছে নাম দেন মা নয় বাং কাবে থে দেলো নন বাং দোগে দোলাং নিলি তুম
1: হুম
0: হাজার
1: হুম
0: হিন সুরি কি থমপ্লি আতঙ্কা দোগে দোলা
1: হুম হুম
0: সামি নিলি তুম সাসি গেত্রি লাহাই হুই ক্লেম রেদে আমার সন লব চেক লসন
1: হুম ও ও
0: বিকক লসন
1: বিকক লাপ লাপ
0: লসন লো
1: লহেদি নাংলে তুম লাপ থেরাং কে থাকা ফান কে নাংলে তুম আ আলং লে ব্যাং কে চেনাম এলো
0: চিনাম
1: লাপ
0: এলো
1: লহেদি আন্তে নি নাংলে থানজি মা রেডিও কার্জু আকর্তে ইংজি রাফান লা কে থাক বেন্টা আলে দুপু কেনাং সট সট আলাম থে নাংলে থান পঞ্জি মা
0: থান নাঙ্গি তে থান জি কে থান বাঙ্গে মানে পে বলো পে কে থাক বলতে মুনি তুম আনিং আলিং মানে
1: হুম
0: আনিং আলিং মানে নি বাং হরমুলে থাক ওই দা জি পার তোমার তুম দাদু লাহাই তুম বলতে ইলি তুমার লঙ্কে ঘে নু নাই তুম লো
1: হুম লাসন
0: মেসেন
1: লাহেদি
0: বলতে আলাং আমি থাং ফান আলে লো
1: হুম হুম
0: মেসেন বলতে আলাং লি আলা কে থাক বাং ফু বাং সে আলে লো
1: হুম
0: মানে ফারো হিনিয়া হন নাম দেট পেন ফারো ফলাং লিলং বলো তাংতে আলাং লি আরুলে আদর মালু লিয়া লি আবে সেটা ফারুই সি গালাং লিয়া লে দলু লান বলতে আবাং ফুতিন তালা সঞ্চা নিং দো বলতে ইলি তোমার লঙ্কে নাং ছিং থুর পিগলা
1: ও চিং থুর পি গালা আলে ব্যাং কে দো আথে মা
0: অ
1: কার্বি আপিয়া রি কে কে নামা ব্যাং টা নন মাত কে কার্বি আং লং কে দো ও
0: দো
1: আদর টা থে তান
0: আদে তা আদর আছে তান
1: হুম
0: লাসি লাসি আনু তিনা বাং ফু মা বাং আনু তিনা করতে তুম সামি
1: হুম
0: থাক জিয়া তুম পরে থাক দে সিগে মে নিলি
1: হুম
0: টেং বলতে নিলি তা নিলি মে থাং জং জুং নিলি নিং ঘাং থেক টিক পেন্সি নিলি লাদাখ নন ভেভিং বলং তা নিলি কিলুদুন নিলি কিলুদুন গেছেন কে নিংকান ফারুক রে সির কেবরা থেরক সির কেবরা ফুয়া হো তারা লাংস

পুথা দুধু লু নংদে গলং পেন লুঞ্জি রাজিক সিনং কিলুঞ্জি মধুরাম তেরন আলু নালাম থি আর্মু ফাংচুয়া সাংহু ততাংতি আর্মু ফাংচুয়া সাংহু বা লুঞ্জির মধুরাম তেরন কিলুন আর্জিক সিনাং

মধুরাম তেরণ আলঞ্জির আর্যদেরফি পুঠত লুঞ্জির আর্য ইং লুঞ্জি রংডেং কার্যরং বোম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং পেন কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারুক লিরা ক্রেই সিরা তবরা ফ কিলো হার্স পেন ফারুক টক সিরা এংগরা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারুই সিরা ইসিরা তবরা ট্রক হেন পুঠল দুন্থু লুঞ্জির আর্য ইং কিলুঞ্জি মঙ্গল সিং ক্রু আলুন আলুম থি পিচিং আপির বি তোটাংটি মঙ্গল সিং ক্রু কিলুনা লুঞ্জির আর্য ইং

0: atumda du upasi labang jong se labang so sai cho claim pulatan te lata kireng abar sai hem tuni si kireng abar sai phan mission nang li puren mang
1: mission
0: mi pik lam lo de nang li labang so la simen la pen ita hem ke kim kirang sai sung krum putong pu hima mate claim thek pulatan te joy ki pusi nang li puji labang so sai
1: la lo a hok lo labang ke claim lu pulatan te munit tumke আসন তিন হরমুতা চু ক্লেম লু পুলুতাংতে আকি জয় কে বাংকে আবিল সীতামি ক্লেম লু পুলুতাংতে আবি মতে আকি জয় কে তাদু
0: সুংক্রুং পুতা পুদামনে জয় কে পুতা পুদামনে
1: পুদামনে লাকে হা লাকে ক্লেম জিতু কে ক্লেম আতুমালিং মানে কিসুমান ডুমকে সিলেট হি পেন মতে আইনি তি পেন আকামি ক্লেম তাদু লাপেন কিসুমান ডুমকে নি কামলু নিগে কেচং দাঁত নাংজিয়া বাংলো পশি নি ক্লেম লুপ ক্লেম ক্লি প্লুতে নিলি নিলি পিছু ইসু লাপেন নিলি নিলি মি না আপক্স তামি রেংরি পুপেন যে মাথা পেন পো ক্লেম পুলুতাংতে আকে থেক থি লং চামি থেক দে লাপেন আকে উন ই আলং চামি উন দে
0: আদুন দুনালি ফানাং কা জুগন দুঙ্গা লামাংকে বেসাং লাবাং সো আসাই কাছু ক্লেম জিয়ে ফান হরমু হরতার কুপিপি হরমু সিগনাং ফানাংলি যন্ত্রণা পুষি পুলাই হাতিয়ার নালি তুমি হাতিয়ার নালি তো লাম হাতিয়ার পুষি পুকুলাই দি লাবাং সো হরমু হরতার কুপি পিছি নাং পোনালি তুমলা সিমেন হেম কি কিম কে রাং ফান
1: নেলি তুম কি ক্লেম বে কা বাং কে আ হরমু মতে কি ক্লেম ই আ হরমু বাং কে লাল এ কু নাং পো এ বিরচা নাং পো ডাইস পাইপ লাস হু পিতা লাহাই দলু পুলু তাংতে নেলি তুম বাং কে কি চকলো
0: লা হাই হুই হরমু হরতার কে নাংলি মিথাং সে চিরি পো লাগে দি
1: চিরি পো কালাং লাগে লাগে ক্লেম নাং চি আ যন্ত্রনা মতে আ হরমু আ বস্তু আন বাং কে নিলি তুম সি চি চি নাম পো উলুম পুনয় কুরনি পুনয় মা পিমা নিলি তুম কে নাই আন বাং কে নিলি তুম লাগে ক্লেম জি আ তুম বাং সি চিরি পো লাগে কে ক্লেম ই হরমু বাং কে হালা আহেম ফু তুম বাং কে এ আবিল মানে নাং পিপেল সীতামি হালা জিতু আলং তোমা হেম কে কিম নাং জি আলং কে নাং জি আ হরমু আন বাং কে লাবাং কে আহেম ফু তুম আলং সে নি তুম পুপ লাসন নাং জি ইটা নাং লাং সিমেন না লাং না সিমেন ইক এল লাপুসন দা নি তুম হাং বম পো আহেম ফু মতে আমালিক তুম বাং ওয়ান বম
0: বেসাং নিলি আদুন থুনালি পানা কাজ বন্ধু বাকে লা বংশ আসাই কে ক্লেম পে নাংলি চিকিমু মিমি ননপু আন হা কে ক্লেম কি চেং পে ননপু আন চিকিমু মিমি লাপুসনা আলাম থে দোমা
1: কালাং ল লাবাং কে আহক ল এ আথে মুনি তুম কে হে মি সিবে করতে আং বং পুসিতামি বা এ পিনান সং বং পুসিতামি ইনিং কামাথা মানে আনিং আলং আকে ক্লেম নাং জি আসন বাং কে আনু তিন সাকা প্রেক আসন থাক থাক সি হালা জি তু কে ক্লেম জি আতুম আহেম ফু মতে আমালিক আতুম সিতামি আহেম তিন মানে আলং তিন আহেম ফু তুমি আকা চিং কি মি মতে আকা পেরেক আকে কে প্রেক দু কপসি আলং পেন বাং কে রেং মিসেন মানে নাং পুপি তাদু ল লাপেন আলং পেন বাং কে সেদেং কাক নাং পুচেত তালা পুসন তাদু লা বাং কে নিলি তুম কে ক্লেম নাং ইয়া তুম কে ইসি বাং আপ আপ্রাং লা হা নিলি কে চুক্লেম দুন চেং মাতে কে চার্লি দুন হুত হালা নিলি কে চার্লি দুন আলং বাং কে আলাইদা পুসি পুপু লাদাখ হরিলার বস্তি আলাইদা পুসি দিফু আমালো লা হালা নিলি তুমফান জিতু হা সুহু নাই পুপু বাং কে লা পুসন লাম কে লং মানে আহেম ফু তুম নাং চেক লা বাং কে এ ইনিং অ পনাংনি লাপেন হালা কে ক্লেম পিনাং ইয়া কাম দা ইনিং সু পনাং নে তাম কে লং মানে আহেম ফু তুম নাই পুলো বলতে ইসি গিয়ান নাই থান বনলো
0: মিসেন জি ফানলো
1: মিসেন নাই জি পু লাপুসন আ ফানলো পুসি ইলি জি মাথা পনাং পো ক্লেম পনাং পো পুসি হালা নিলি কে জি তু কে চাড়ি দুন চেং আলাই দা লং সিত আবাং সিতামি নিলি ফানাং থান
0: আন্তে বেসাং নিলি আদুন থুনালি ফানাং কা জুকাম তুম বাঙ্গে লাবাং সো সাই কে ক্লেম নালি তুম আদর আদামা গো পুসন সি কিছু এন ললো
1: নেলি লা হালা নেলি জিতু বাঙা খাই মাতে কেংসাং লং কে চার্লি দুন হু চুকলেম দুন বাং কে নিলি ফান হাজেরা হিসাব সিনে পি হালা বাঙে নিলি

চাকান আরন হা চাকে কান নাং পা দেরে জন হিং চংকে বো সপ্তা লিরন তাং হারে কেলো আমি তিনন আং দেংকে নাং

0: চানাঙ্কানন হেম তুনাসার লেনাং যাপন থুরুদুন কেসো দারপেন বারেলন কানন দেকা থয়ক্লং পাধম তা
1: এহা এহা চা।

তোর গাড়ি কে বেগা তুম লাকে হর জুন নাং নে আঠেমা নন কে লি তুম বাং ফুটিন তা মোটর গাড়ি বেগ ওবে কে মি আহুত কে আপেন ওবে কি মি আহুত হর কাংরি পেন কে বেগা তুম এক্সিডেন্ট দপিক কিঠি কে জাং সিতা দোল লাসে ইলি তুম লা কাংরি গাং ক্রাং পেন কে গাড়ি টা বেগ বেদা নাই আপো সে ইলি তুম কে বেগা তুম লাকে হর জুন নাং নে লাপেন কে থম বাং লাং দাম লো দাং তে ইলি তুম থেকলং কাম কে ক্লেম লাপেন স্পোর্টস হাই হাই কাপাথু তুম জুন জে দে দাং জি আথেমা ইলি তুম জং সি হর জুন রং লিপু তাং তে কাম তা সেলেট পো পাফি দুন পো লাপেন স্পোর্টস আনা থু সিতা নন আলম ওয়ে হ

0: Orsi litum kam ke klem lapen kapatu tum ke hor jun kartang lapen junang ne. Lapen phlia bang lang dam dang te tum thek long hor pen aning karong kachipi lake heno athema picnic lapen ning arong kachipi a hud hor jun le putang te la bang so aning karong kachipi ning duk plang dep thek. La si litum kiri balam lang dam sinang hor lake men tu si enang ji rim nang ji lapen men tu si rim nang ne. Hor lake iltum karbia khaya jutang along নিমরকম হুরসি এন চরনাংজি আথেমা হর কে আর নাম হরমু লাপেন আমান চিপি ই হরমু লাকে নাম কেরতাং লাপেন জর কেরতাং ইলিতুম আকে জয় পেন্সি পিনাংজি আকে জয় পেন্সি চ দেং দুনাংজি লাপেন নন ওই কে মিহু জংসি ইলিতুম আবাং ফুটিনতা কাপড় হি কম্পিটিটিভ এজ মাদে কাছে বাই অলং সি দু দুন পরসি ইংরি ইংক্রাং রং লিপুল তাংতে ইলিতুম কাছে বাই আই এস তাহ কাপড়ে কাপড়ে কম্পিটিটিভ এক্সাম তাহ ইলিতুম উন্ডুন্ডে লাপেন সো থাক গাড়ি কেবে কাতুম সি তা ইলিতুম এক্সিডেন্ট লাপেন কাছিং কয় কেলেট হাই হাই ইলিতুম অলং দো পো ইলিতুম আফান হামফাং আফান কান হক থেতান লাপেন ইলিতুম কাচং দার অলং সি তা ইলিতুম থেকলং নন ওয়ে কিমিয়া হুদ মডার্ন হুদ লাকে কাচং দার সি তা সফিস্টিকেটেড মেশিন মাতে স্কিল লেবার আকেনাং সরপসি ইলিতুম কাংরি কাংক্রাং পেন লিপুটাং তে হালাদাক ইলিতুম আপুন চাক চক দুন জি পসি ইলিতুম কাংরি কাংক্রাং হরমু পেন চেপাহেলো নাং জি লাসিনের এই পিনি নাং তুম পেন গেছে থানজি কে লাহেন ল ইলিতুম ওয়ে কি মিয়া তুম লাকে কাংরি কাংক্রাং হরমু আন হর ড্রাগস পুনন কানি পুনন আপেন কাপড়ে কাপড়ে গাছন আন পেন চেপাহেলো নাং জি পুসন সে নিরি নাং তুম ভান থান পাচিনি ল
1: লাপন অপর নাংলিতুম ফিলিপ তারো আহিন পেন হর লাপেন কার্বি হামফাং আপুথাক লামজির কেথান আর জুলং ইকটাংন লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরি অপর পরফাই ট্রক নং প্লেং টাংল পশি পিনিয়া লামজির আং দেঙালং পেন ফ্লোট আর্টিস্ট নবীন খ্রো লাপেন হুটবাংফু ফান্ডার তেরো নতুম আংবং জিহু চিপুত আর জুদু নিকসেনাং
2: আনাফানসামে নিলিহেন পেন সুরি সুরি নিংকাং সামাকারদম পাজেরিগলো পিনি কাচিং কি চেথান পঞ্জি আলহি সারপু লাকে ইনুত পং সি কিবু থেক পিক আবাং ফু আলাংলি কে পেনাং আন লুনা লং পুস্তামে কিবুদুন পিক এবং ফুল আলাংলি কে কার্বি আলুন লং চট লাপুকালি হিন্দি আলুঞ্জের আসামিস আলুঞ্জের আলংস্তামে পেনাং আনকে বুদুন লো পুসি ইলিতুম চিনি লাসে আলাংলি ফানসে পিনি চোফা পাংজাং পানো কচোফা তেং পেন আলাংলি স্তামে ওয়াং এক এটল আলাংলি ম্যান লাকে নবীন ক্রো পু লাসে আকে হাই নাংলি ফান আফ্রাংসি আকাশবাণী দীপু হিন পেন লাপেন কে রেডিও কার্যার আদ আন হিন পেন স্তামে সুরি সুরি নিংকাং সামা কারডম না পাজারিংলো
3: কারডম
2: তাতে খাই ইলিতুম পিনি চিংকি চেথান পঞ্জি আলাম থেকে নন হেজং স্তামে নিলি জং পনল লাসে আফ্রাংসি নাংলি ফান কার্জু পন কাং তুং আলাম থেকে লাপুল নাংলি পং সি কি বুদুন চেং কে কমেন্টু মালম পেন লাপেন কে কুমাসি নাংলি ফান নিং নাং কাপা রং পনল বাং সলাম থে নাংলি রেডিও কার্জু আর ফান থান পাচি নি ইগজিমা
3: জাসে মেট পেড় বাং কে নিলি আর নিং কান বাং কে চিপু থেকে সিতামে নিলি হাও বিহেক পেন সি বুবুদ বম বুদ বম বুদ বম বাং বম পেন আমার ইতি সিক্স আনি কানা লম্পেন লাসহুত ইনুত বিভু তেরন লাসি নীল ফানহালা ফেস্টিভেল নং পন ল নং পন পেন আমার লা স্টেজ লং নং পারলু ল লাসো পেন আমার সে দুনবম দুনবম আমার নন পু সিতামে ভুট বম লা
2: তাতে একে হাই নাংলি থান ল লা ফেস্টিভেল আহুত সি কি বুদুন চেং ল লাসি বুদুন দেয়া ফ্রাং পং সি কি বুদ কাচার লিগি কে অপশন না কে হাই
3: নীলি কে কি চার লি পবাং কে লাপু এনে পু ভুতারা ভুতারা ভুতারা ল আমার লাবাং সো আতিউন কি লং দুন চেং বাংকে হালা লুনসে পো পানসিং ক্রু পুডু লাবাং কে নিপুনু তা নিপুনু ল আমার ঠিক লাসো নে হেম কে বাং আমার নীলি পংসি নাং এন দুন জ আমার কি বুদ ল আমার আলাং কি বুদ লাং দিং আমার লাসো লং সে আতিউন কি লং দুন চেং লা হ্যালো
2: নালি পংসি কে ভোট বম লতে মা লাপেন মহে জং সামে নালি থান বা চিনি ল নালি কে লা কে বাই এফ মতে কার্বি রিসো নিমসো রঙা জে লং সি কে বুদুন পো আসে লাদাখ পেনা কা প্রেক সিতামে নালি কি বুদুন লা পছন্দ মা কে
3: নেলি কে লা বাং সিঙ্গার তুম লুনসে পো লুনসে পে তুম নাং কে হাং পনা লিং লাপু তাদুন লাপেন কে নসন থাক থাকালা স্টুডিও তাহ পিনে তাহ লা মানে তুম লুন থাপ লোপ লতে লাহাই লং নাং হাং পো লাহাই লং তা বুদ দাম পো লাসন জে লাসন সে নন পু সিতা মেলা স্টুডিও লং তা মে নাং হাং লো তাংতে দাম পো বুদ দাম পো লাসন ল লাপেন লাহাই আসামি সাতুম পু সিতা মে পানি সিহে জং সিতা মেলা কুনানি বিষ্ণু রাভা হল তুম ক্লাব লং এটা লন লাতা পানি সিহে লাং লাহাই আলং আন্তা দুন পেলা pine bihu program pine jasmet

0: অসমীয়াত তুমি কেলা বিহু হচ্ছে ইয়া বেশি মাতে লাসিলা হায় হচ্ছে থামবে নাহাং প দুন প চিকলুই জনলং বেনাং নাং দুন লং লাতুম লং তা লা অসমীয়া প তুম লং তা কলা হিন্দি আলং পলা মা বাংকে মানে বাং ফুজংসি হিন্দি আলুঞ্জির কিলুন বাং দু পুলোতে লা মানে কার্বি পুপেল অসমীয়া পুপেল মা বাং হিন্দি আতুম পুপেল লা কিলুন বাং দু লুন লংকে পংসিতা দু পুলো তাংতে লাসো হুতলতে হুদু নাং পো লাসন যা জিহ
1: তাংতে কে হাই নাংলি আকা প্রেক আখাই তুমলং সামে পংসি কে ভুদুন বম লতে মা লাসি নাংলি ফান নাংকা চহাং পঞ্জি প্লন্তে কোসন সি বিরটা নাংকে আনাং পো
0: লা ফুন পেন লো ফুন পেন বাং পিনে নাং চিনি খাখে তুমপুস তামে চার্জু চার্জু পহ লাকি চিনি আ ফুন নম্বর কে দলং বাং হাং পো আংকে লা পেন নাং কুরি পো আংকে নেতা দেঙ্গন পো লাসন সি চিলং বম লো লা ফুন পেন আ জয়নি জয় কেতি মানম লম বাং কে
1: কালা
0: কাচে হাং তা
1: আখাই পুথা নাংলি ফান আর্জু পন্থুলাং নাংলি হা পংসি গিবু চেং পেন নন পু আন কো আন বাক আলুন জির আলং বুদুন ল খাই নাংলি
0: দু থু পিক মানিলি চিলা খা খে দেলি মহ পে নাং আন দুকে দুলো জাস মেট পেট লা স্টুডিও লং রেকর্ডিং কে অং নাই আবাং কে লা নন লক্ষ্মীমন তোমার লুন লং অং নাই ল লাসু পেন কাপড়ে কাপড়ে কা লুন আলং তা দুলো হে আমাসি নিলি পু চিলা খা খেদে মাত ইনিং বাংকে আবে দেল সেটা পেন নাং আন আলুন জির আলং বাংকে দোলো লাপেন লাসো আপেন আন পার্স তামে আলুন সে পু সার্থে রং পি তাহ আলুন সে পু পানসিং তাহ লাহাই তুমলং কা জক ইংটি পি তাহ মানে জ লাসন থাক থাকছে লা নাংকার নে পোনা লিং হে লাসন সে দুন বম দুন বম দুন বম ওয়াং বম নন পু আন সে তামে নন তা নাঙার নেই লতে নন সে তা দুন পো লাসন যা জ আমার সে নীল তা কেথেক বাঙে থেক উ লাপুতা কালি লাং হে নন মাতায় থেক থেকথে সামে লাতুমলং সে লাপু সন আইডিয়া লং দুন বম ল আজাদ বম ল আমার থেকথে দে তো বাং নাহাং বম আমার দুন বম লাসন লো
1: তাতে একে হাই পেন আনালঞ্জের লং কে নাংলি পংসি বুদুন লো পুসি নাংলি থান পাচি নি পন ল তাতে কিবুদুন আনালঞ্জের লং পেন কুপি মান নাংলি নিং কে বাং পেন নাংলি সাপ সু রিডিও কার্য ফান পারজু থেক জি মাখে
0: তো পারজু না কার্বিয়া তিউন সে পারজু পো আসাবো ওয়েস পুসিতা

0: জুমেপিক আনো খাই নাংলি কিবোর্ড পন আলঞ্জের তাংতে খাই নাংলি পংসি বাং কিবোর্ড পনতে মা লাসি লাবাংসো লুন আলাম থে বাং কে কুপি প
1: লাবাং কে বং উয়ালুন হালা বাং হাকু হুলে কিছে পাচা ই ই হে রে সুমার কোরিয়া কিছে পাচা ই ই লাবাংসো আলঞ্জেরা তিউন লো লাবাং কে
0: তাতে কোসন ল আখাই নাংলি লাবাংসো আলুন আলাম থে পেন নাংলি পংসি কিবোর্ড কোসন ল নাংলি কাপাচে তন্দুন কে
1: ইসি লাবাংসো কে লাপুমত চিনি নে পিন পেন পোবাংকে আলুন রাব দামুন এ
0: কালাং
1: লাবাংসো নু থেরক দো মতি হা কাম আকাম থেরক দো ল লা থেরক আং বংসি লা নন ইলি তুমসন কি থেক থে তুমবাংকে আসি দা থেরক ওয়েট পো লাসি লা কি থেক নাং জি প্লুতে লা ই কাম ল আসি কি থম পা দু থেক নাং জি ই কাম ল আসি কি থম কি পা দু নাং জি বাংকে লা সন ল সারে ঘামা পু দু লা সপত উন নাং পো থেক নাং পো সাপোজ লাপু দীপ থিপ লোতে লা ফুল নুট ল ইম্পু হইলতে হাফ নুট ল বা গোয়াতার নুট ল লাসন হে

0: কো হুট পুলো থাকতে লাসন জির দাঁত পিনে নেকে দাম দু উ উ মাতে আজির কে দাম লাসন ক্লেং দুন ক্লেং সারপু লাসো তুম এংলং দু প আমাসি হু এংলং অলং লাসন কিফু লাসন চিংক্রেট জো তিতি থাকো লা ক্লেং দুন ক্লেং সারপু তোমার তো আর্জুন লং পাহে লাপস চিংক্রেট জো লো থাকতে লাপ তুমন কে ভাং ভাং হ্যাঁ লাসো আর কি হ্যাঁ লা কার্জু মে প একদম সারু মাইনো কাদ্য বেতা ভাং তয় তিতি থাকো আমাসি লা বাংস ক্লেং সারপু বাংকে লাবাংস আচেক মাতে লাবাংসকে ফু পেন্সি লাসো আহরমু সোলাম ল সোলাম পেন্সি বুটসি লাসি লাসো পট বুথেক সার লোপলু থাকতে কেপাবাং তয় জি আন্তামে সেটামে নিলি বাং লাপুকে থেকে হ্যাঁ সেটামে নিলি কার জুদুন লং আতেকে নাকে প্লাংকে লাহেলো তাহা হাবিত পেন লাসি লাকে ইলি তুম কার্বিয়া তুম নন বাং সুনাং থেক মুনা ওয়ান বাং লাকে নাকে প্লাং চেং তুম কার্বিয়া আলং পেন পংসি পো হরমু বাংকে হালা কাপড়ে কাপড়ে গায়ে থিপকে থেকে হরমু বাংকে লাকে বাং লং বাংসি নাং প্লাং তাহাই লহে তামে লা বাংকে ইলি তুম কার্বি লং বাংসি কি প্লাং চেং বি নং তাহ
1: তাতে খেয়ে তমু আজিয়ার তামিনালি থান পাকলার পন্ল ইলি তুম কার্বি লং বাংসি পংসি বাংকে নাকে প্লাং চেং পো লাসে লাবাংস পংসি কাছে লামি ফান বাংকে কলসো চেক কি এন পংসি কে মিন নাই পো কে
0: লা বাংকে নন জাসেম বাংকে দাই ইলি তুম লং বাংকে নিলিকে ইং হিন সিকে সোলাম লাম লে মা লাহাই বাংকে আর তুং বন হো নন বাংকে নিলি তা সোলাম লে দেল তে মাতি তমে লাহাই চেক বাংকে ইলি তুম লম কে আবিতা বে বন হো আমাসি নিলি বাংকে ইং হিন সি সোলাম লাম আসে ইং হিন পুসি পুদাম রং লো লাম বাংকে নন ইলি তুম দাকে সোলাম লো তে ইং হিন লাসি কি কি বুত মে কি বুনু তাহলে আচে গেলাম তা দু লাসে লাহাই নন বাংকে লাহাই আর তুং বাংসি বুত থুমে হো হালা তেরেং পুতা দু ইং আর চেচে লাহাই পংসি আন্তা নীলি লং দো হ্যাঁ হালাহাই বাংলা আন জুমে মে বুত ফ্লট ফ্লে দে
1: লা পংসি গেছে লাম যে ভানকে আজারা চেক লে এন পংসি তামে
0: আজারা চেক সেটা মে কে মে তে মে লাসন আপংটা দিংলে নাং পোলা পেন আর্থাত তা আর্থাত ও এডা নাং পো
1: তেলা পংসি কাছে লাম জি ভানকে কো আনা কি দিং নাং পো কে
0: লাকে কো আনা কি দিংলো নে নে তা লাবাং চি নে দা থে হ তামে সবকে দিংলেন লে নাই লা পিনে ইংরুপ সিবাকে দো নাই হ লাপেন আকি ঠিকি ঠিকি তা দোলো হে নন বাকে পিনে সিদ্ধ তাং উলো মতে আলা আইসকেল সিদ্ধ তাং উলো কে ইংরুপ ইসিয়ান কে দো নাই কি আর সিতা কাসলাম এজি ফানকে
1: নাংলি থান পাচিনি পনল পংসি কাসলাম ইংরু বিসি আনকে দোনাঞ্জি পো আসে পংসি বু থেক থে তুমকে চিনি নে রেত তা থেক পংসি এলং বাংকে কো আনল কি এট নাংজি কে হাই লাবেন লাবাং সো কি এট আলং আংকক তিন সিতামে আমেন কাপরে কাপরে কে জং পন অপশন তা দম
0: আংকক কে কাদ ওয়েপেন এলে তুম থেরক্সি এট নাংি
1: ও
0: লাপেন জং সি আলা ভারি ভারি তুম পলতে নেরকাবান এট নাংজি লা নেরকেপ আনকে এট নাং কক বাংকে লাপু আর লিং সি সি লাপু আর রেপ না সে এট দঞ্জি হালা বাংকে ইসি আর টিউনিং ফান লাপু দিং লেন লো মতে টিউনিং পুচি মিলাই লে দেট পোলা শহর মু লাসে আলা কেথে ভারি ভারি আকে দিং তুম বাংকে আনকে নন ইলি তুম তাত লাংলো তো থাকলো হালা বাং নেরকেপ দই সে নন লা নন নিলি এনবম তা আধেক কে নেরকেপ তা দো সামে জাসমেত পেরো বাং ইলি তুম কে এন নাই কে নাং সর বাং কিউস বাংকে লা হেলো লা থেরক্সি হেলো লাসি লা থেরক্সি আংপং পেন বাংকে আসি তিন তা আমেন দোল হে আমেন কে পুদান পুলোতে লা সারে ঘামা লো লাহে লো আমেন লো
1: তাতে লা থ্রক্সি আংকক কে এড কে কোয়ান আন কাবাচিং হাই কে এড সি কে মে পক হাই
0: লা এ আধা এক্সি লা তা আসি তিন তা আকা প্রেক দো আবাক পেন এগেন্সি লা সঞ্জ লাসি আসি তিন মালে ইসিবাত খালি
1: তাতে কে হাই পেন আন কে লিতুম চে থান পন লং লো লসি বুথত নালি নিং কাচিং সাম নাই মতে কাচার জুমিসেন পেন আলঞ্জের আলাম থে পারজুজি মা কে
0: তো পারজু না

লাপানা পর নাংলিতুম হিন্দি লামার জান আলু নাং দেঙে লংপেন লুঞ্জির আর্জিক লংটাংল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই থ্রকরা মিনিট ফ্লিকেবরা ফ নাং ফ্লেংজি ডক ডকল লাসি গুয়াহাটি স্টেশন পেন সন্ধ্যার আঞ্চলিক বাতরি আর্নিকাং সামাপর আসামিস আলাম পেন বিরটাক পেচেতাক আর্যুদুনিক লংপ।

লাপনাপর নাংলিতুম গুয়াহাটি স্টেশন পেন সন্ধ্যার আঞ্চলিক বাতুরি আর নিকাং সামাপর আসামিস লাম পেন বীর টাক বাচে টাক আর জুলং একটাংল লাকে আকাশবাণী ডিফু।

লাপনাপর নাংলিতুম কার্বি দেডলং রি চিংহনলুন আজাই মেগাং ডেঙ্গা লংপেন লুঞ্জির আর জুলং ইকটংল নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ট্রক্সি রা মিনিট ক্যাব প্লেংপো দকদকল লাসি দেলহি স্টেশন পেন ব্রডকাস্ট অফ এ স্পেশাল সিরিজ NSD আকাশবাণী অন ভেরিয়াস থেমস রিগার্ডিং কমপ্লিশন অফ 12 ইয়ার্স অফ গভর্নমেন্ট লাপেন ইংডেং ইংকয় রাইসি এপিসোড স্পেশাল বিলিঙ্গল প্রোগ্রাম সিরিজ থেম আটাংবাদ লাসৌপথাক লামথে কিথানপন লিতুম আর্জুপন লং ইকপ লাকে আকাশবাণী ডিফু।

আর ঠু অলঞ্জুর আর জুকসিনা লাগে রক সেট পেন কেলন পন আলু নালাম থে লিসেন টু ইয়োর হার্ট পু ততাংতে আর জুকসিনাং আলাং তুম পেন কেলন পন লবং সলুন।

0: Pinilam hancha ning ke hanga tuma phan puthot ingkung pho ahur kaching bo avo bualam hancha nangwan pithulo labang so alam hancha ahomalam pen kitok abang lake professor rongbong terang lapen karbia lampen kelara bang lake sir joy singh tokbi lapen labang so alam hancha kapor hi ponabang samsoning ti lapen kachi parjan dona tuma men lake কাজির কাছি পারজানা বাং ফি লাগে হুনমন রংহাং পি লিরবন কাছি পারজানা বাং ফি লাগে সেংকান কিমি ইংটিপি লংকিরি কাছি পারজানা বাং ফু লাগে ঠেংসং ইংটি ওয়াইসং কাছি পারজানা বাং লাগে ফান্ডার তেরন লাংটু কাছি পারজানা বাং লাগে রোমেন ইংটি রমেশ কাছি পারজানা বাং লাগে ক্যানসিং তারু হেমারি কাছি পারজানা বাং লাগে ধনিরাম রংহাং কাকরং কাছি পারজানা বাং ফি লাকে রেংসি বন তেরন পি লাপেন কাংথিয়ার কাছি পারজানা বাং ফু লাকে রোমেন ইংটি ততাংটে ইংকুং ফ আলাম হানচা আরজু ইকসেনা আহুর কাছিং বো আবো
1: হস্টেলা ফি লাপেন রিদেঙা খরত কে হাং জি পুসি পাতুমিয়ারনি লংকিরি হেমচে বাংলো আজো সাকক সি আদা প্রাংসি দিফুকে দাম থুজিয়া ফান আলাং রেগ রক্তলু এয়ার ব্যাগ আজা রং আলু আলাং আপে আরি সোগাচিং থিয়া ব্রাশ টুথপেস্ট হে হুই লিরবন ফান পেথাপ তৈসি আলাং কাহুরি পাং চেংসি আসে চেপা দু দাইলু
0: তুমি হেপসে কে বাংলাংবো লংকিরি কাছে দাম থুপোপে হে আর্নি সি নি বাক দো থাতে নাং অক রেং নোভার টিটি পুতে হেমফু আসে লে পে না বান বাক পার্কলি দে না চিনি ল
2: কালি দোদেল পাই সারলাং তা নাংটি লোকে
0: তো তাংতে দাম তামে আনতা আন এ অম কে চোপন থা মোয়ানের লো আন কে বাস লং লে দে জিমা
2: লং জি
0: তাংতে আনি ফু ডাং ক্লক পো চো চে জুন জে পেন লে ল আনা কাহি লোতা নাং পকাং সি জি দাম জুই পো পু হে
1: আনজোতে কাং পিনন পু আসার পিয়ে বাংকি পুডুন কেপা শিখবারে রাজক লংকিরি চিংতন ককল হান আন মেনমেটিক কে আউমারলু কেবেং থট আবুয়াসনসি আলাং রেগ রক্তক পেনসি আপর পেদামলু কালাংতে রং চেবাংলোতে লংকিরি কে আনিং বব দে তিটি কে দাম বয় আলাং আনিংতা চিংতন ফ্রিং তিটি বাবং নায়াং প্লুমসি কে কুপ থিপ আলাং তুমারং চেথেকলংলোতে আলাং আনিং চেরেং নু দাক তিটি রং আতমন কে পা ফিহুপ আহাম ফাং লাপেন কেচু লং বাংবে কেজু লং বাংবে পেন কি দুক আমিহি কিছু জিন আলাং তুমা রং আমি তুমা ফান থেকলংলোতে আমি না আফান চেপাক্রয় থেক থে দেছি আলাং চিরু ইং তুং ওয়ারা তিটি তুকং ইং নামাজু আর রং পজয়নে তং আলাং তুমা রং আফানকে কাচিং থুর দুনাবার সাই সরকার আতুম কি পিপেডেট পোমা জিলাত কে সেং তাং নিকান ফক কেপ আফিয়ানতা ইংলং আজু আর রং মুখাকে কাছে লারা মোহর আনতা থেকলং বাং বিলাং আকাচে লারা বে পিনলাং আলাং তুম রংজাং ফং আলংতা দিলাই হিদি পিয়াং কাং আরং আহা বারা সনসি আলাং তুমা রংতা পিপত সি চিংথুর ঠে দেল রং চেবাংলোতে লাহুই আলাম আলাং নিং আলু পাচিংবুই কুং জি লাপেন লাহে হুই কাপা চুন জি আতোয়ার লং লে দেট লোতে আরলু আরলু পেন আলাং নিং পুং দুৎসি চেসং তুং দুক তিটি রং আদুং হেত চে কয় নট পেন কে দাম রুবে থেক লং লোতে আলাং নিং ইয়ং ইয়ে দুং তিটি আলাং চে চাক

0: চেলাং লেম দেছি লঙ্কিরি নিঙ্গেলু
1: এপাই কে কোনাল
2: হেম আরলো সিদ
0: ফেরে জু পেন্সি লিরবন থাক দুন্দু আ ইগা মহর লং কাচেকলাং সাক কারেক রক্তক লপেন আর নিঙ্কি থি সু আর জি থেকলংসি লিরবন আরলো আরলো পেন ফেরে দুকলো আনকে চুবম আ ইগা মাহাং থেকলংসি আলাং মাথা ইদলো আ ইগা নিং আরলোকে মেয়া কারসি কে কারাসন্দ আলাং ফেরে জু পেন্সি আরজুলো
2: ই পিনি নাংলাং মা
1: নাংনিলু ও বিরগি থেবাক পান্থা
3: আনকি চল চনন্ত হান পারবো পারবা আন্তা লং থাইয়াবে আনাং সি সিতা চোপনপো নেতানে অক রিং নোভের রিদা সক মুঠে কে রয় কি রিমজি আলাম সি নে কে মাথা ইতু নাং ইগা তুমতা পিপতং কে ব্যাং উন ইরেকলো নে
0: তার বেংলং থাক তদলুনসি আসার পিকাজির কে লংকিরি আফান পারজুলংসি নিঙ্গেল লিরবন প্লেট এ হংলং বিরে কাসাবসু ওয়ান পিসি আসার পিয়দুং ইনি দুনলুনলু প্লেট অলং আর বেরে কাথে চকরাকি লিরবন আনালাং দিং পেন লংকিরি নিঙ্গেল
1: লিরবন দো থাক পামে কাতু বিলাই হিদি পিয়াই থিয়লং জুইদাম তাপ বেড়ি হানজাং নাংসি থিয়লং গ্রেনেড আবোম কাংবব আলাম কি নাংতা আরজুলংলবু পাই লিরবন আফা না হক হক পিদুন লোক থাবরি আদিনকাই হেনুদা নি গতুম আফান তাপ পাবাং দাপ্রাংনু সিংহাস নংলং কে অক চুমপ্রা নাতুম আবাসানসি কেমানলু পুসি বিটা লো লং থেকলং কুমেন্তুসি মে আকার কি থুর পোলো নি আথি গাবে
0: আলাম থে নিজে বমসি লংকিরি আনচুফিন সব সবলো আনি ককচেরে এ পেন্সি
3: থে না মাপু নাং কপিয়া আকেরে নেট তারনেট আলাম তং কি পুলো নে নেগে থাং তা নাং চিনি দুনদে
1: ইরি বম ইরি পেন কে ওয়ারা বম
0: আন গে চো আকাশু তেরেকি আলাং আসার পিয়ে আমহাং নাট লাংদিং সিনি গেল লাং আবং কাতি পনসি লংকিরি থোর প্লুটল আর চার সামজিয়া ফান পুসি লিরবনা ই কেচো তাং আকাশু হারলুং রিম পিল লিরবন কি রিমবম আন আকাশু নাট লাংদুন্দিং সি আসার পি কাজির মাথালু আন কেচুতা আনিং কংসামজিন পেন চুথেক থে দেব ল আওসুতা হেম কে বাং আফং তিনতা আনিং থিসু হেনলগে থেকলং আওসু আফান্তা পিপসি পুসন কে মানডেলনে আওসুতা টাউনা তো মনলে আলাং ফান কেরো কালিব
1: পাই টাঙ্কাজং সিদ্ধ পুলোতে কল আসাপসো ব্যাপ নেপাদের ডেলো বাস ফদুন্দে দেতে শিক্ষাক দেপো
0: আরিয়া ঘড়ি চেলাং থুসি রুমারা পেসো পেন আরি চেবেন মিরসি লংকিরি নিঙ্গেলো
3: মালম সরিনি থা হে আন কে চো তাং পেন দাম ফিট পোপ হে টাঙ্কা লাই কনাথ সিকি দো পো টাঙ্কা মাহা আলাম কামা থা লক সিনাং পো কে আরাহি আবে পিনলো তুমি দিক সিং কি হোম কাচু জর দুত নে লাং দাম লাং কো আন তং কি দো লাং লো নে হ
0: লংকিরিয়া সার পিয়ে দু পাতে বক্সি ইংল আজাদ নন আলাং তা আসার পিয়ে ফান কাচিং হনকে ও নে আলাং আনি কি পুং আমি গে পাম হেপজি আদিম এতকে আলাং আপে কাং হন হেলো কাজির কিরিম কি বিবেদ চেক আলাং পং সান জয়লো লংকিরি কে লাংডুন দিংল আমি নিং কে বন কে এর রিং চেক আলাং পং অনাত আলাং চিনি আসার পি আমানি বেগ কে লাহেনলো পু দিফু ফরেন মার্কেট পেন টাঙ্কা কে থাপ ইজি আফান পুরা আলাং মানি বেগ তা ওয়ান পিলু আসার পি কে এনপি পে দেটসি আংক্রাক কিরি থেকলং লে পুসি লাংপং আকু প্লক জকসি তার আথাক হংনি বাক থকলো কাচি থুই বয় বাই আতাঙ্কা আলু লাংপং পেন নাংক্লো সয়লো আরো ইসি ফকেপ আলু আথুই আকে অংপি
3: টাঙ্কা কে লান বেড় লৈজ লংকিরি নাং ফান ক আনসি কে নাং জিমা পনো নাং পড়হি দুন পামে নো নাং ফানসি নিতুম কে নাং কাছি কিলো নাং ই কে হালা লাং থাতে থাং তাবে নাং বং লির বন ফানসি নিতুম কে চি কিচ নিতুম কে পুসি দো বম্পো নিতুম কে নাং তুমা সনরা ডন কে একাই কাছু বচিয়ালাম লাং পাংচিং ঠেক ঠেলো নিং তা চিপি দুক থাপ থে মুঠে থে আলাম দে পো নাং হেলে কামান অ দুনরি নাং হালা তুম পেন কে দো চেপা হেলো দুন বিং টু নাং ফা নিতুম নিং নাং কাছে থে কে লাহেন লো পো
0: তারা থাক কেকলো সয় তাঙ্কা আলু হুম মির সি লংকিরি আসার পিয়া নিং আকলং পেন কানিং জিয়া লাম থে আর দুন দিং লো আলাং চিপু দুন থেক থে পিন

0: pen long kiri a mek hini ke a mek kri pen cham plak lo la pen tangka lo angbong pen hokep a lui pak nc a hin ke do an ke asar pia ri deng hodai thu det lo alang thang ta ningye ye si asar pia dung pen phur lo la pen bek che nc arjap ther ningye lo
1: pai ni ke bar lo lirbon lang dun tu ni ik niti pi atuma phanta pawang da prang nun lirbon do tha ni ke mati jong chi klo malom si wang pin po pai ni po phan than tha un pulote tangka sabso bak bari thu chom tha ni ke dam lo de
0: a phang along a bek che bek pon lok si long kiri bar lo di phu anat po si বাখর পেন্তুর ইক মিথানজনি কে আর মে পাকলেম বয়বাইসি দনরিয়াং হাপ আথেংনু আন লঙ্কিরিয়া ফান থন্দুনলো লঙ্কিরিয়া নাটলাং দুন্দিং সি কাজির কে মুঠি দিং লু কুপু আন কাছে পা ডুক পেনসি মিট্রিক আন কে পা পড়হে দুনল নে নেসি চিনিলু কোলেট আলং লেদুন সি আলাং নিতুমা কিসুং আলামো নাংচিনি দুন থেকজি মা আলহ

0: Vô a hura roi pen, lô đam si, lir bon ton su a long pen, sang chi kip i si hi ni en si, a roi a thang nu rik pron pron lô. Vô lọc, vô ik, vô ang a vô a hur, sang ka chong thok, chê tong pru, ar jan si, a lang, lang tun ding lô. A lang ke pang reng a vô, a jona mô kha, thê bong bang, chê thek long si, lir bon a ning ching sang par lô. A neng nang ke lô du na vô pi a nata, alang lang ding lo hema walu abang sang pachor e pen avu pia phan ne ber check si kang honar jan thek dun long si alang anso se si aninga rong lo avu achor kaching hon chelem chi kurki thek dun long si alang ta pau kor jang aning arlo ta kachini ne pen areng mi pathur proxy hajuk not lo alang ton su odong si do dun joy pen si a vua chor kaching hon se roi ar jan lang dun ding lo. Vua lu abang ar e aven kong pen long lia thak ar kok pon prui si a vu pia phan a hurang lum pen a char an ke pon det ke lang dun mi mi ar jan lang dun ding si alang ta mo thalo. A vu pia mir er sip tang lu. Ang bip a mir hinita mir ang ason si এর সিপ তাংলো আর নিশিনিনি আফিলোতে আবপি পাতিপো তাহাইল পেনাপ আর নি মালমকে আতার সেলাম পি টিকটিকলো ওইরা কালাংতে আশার বুড়া কাচিং হন থেকটিক আবপিলে পাতিল পুচিনিলতে আশার বুড়াকে পুয়া মাতসি আর নিংকা রংলো থেকথে আন পিনপো লাপুসন কামুন থিকে লাং দুন্দিং বমাহুত আহুর লং সাংগা চং থক দুনকে ওবুপসি আবুয়া চর আচে থক উরং উরং সি চে লাং দিং দাং লো আচে থক পা উরং পা উরং আবু জনিতা চে পাতে বকসি কপিনে লেগা চিংবাই জয় আসন লো লা থেক দুন লং সি লিরবন সার পিয়ে ফান চে হ্যাং লো
1: পাই ও পাই রং থা জো নং লাং দুন থায় জো লাভ চরকে কুপি টঙ্কা চিং কিবার লো নিতিজো কমানে আলুহি মালুহি টঙ্কে ভাং জি মাপি ল
2: ও ও পাচিং কিয়া নাং তো কমার আলুহি সে কে ভাং পোমা ইতুমা হেমকে
1: রুবলি না তুমতা ভাং তো থে নেংহাই তুমা ফান হিথিয়ার নি নিবেরটা পিদুনকে
2: ভাংলতে মেল তা কনার সে কে ভাং ক্রাই পোরা
0: কাজির কে আর নি চিং তো রিং ইংকি হোম হেক বমসি আলাম নিং জেল লিরবন ফান আসার পিয়াবাং আর জুথুল
2: লিরবন ফাক আনতুক দাম এলো মা
1: পিদাম দেলাং নন পিদাম প
2: মো পেন লো আফাকে হাং জু জালো ইউ

0: ke endun de det ajok alang mang hu haklu inkiana tilup long le athak bikok si alang apiso adung pate boklo lapen inkrung athak ke klem boy wai ain kie mokha nat kelang lor apiso phan arjulo
1: people la po online ang ke kelang warat ke
2: la kilir tir tara inki og mokha ke konat pen tong ki wang lo ne jo la thek long lok si kamun thi ding
0: kajir ning jelo
1: inkie hom ke hek lok sinang ke pasar pitang lo bo la ke kimia lam kali lo ke
2: anta lo ti opo lena tumang pota ho
0: asar bura si arjulong si hemar lupen nangbar si lirbon ning jelo
1: komat lo nang ke than ke
2: iglang tu sinon he jong lang abirta nang ke pite ka
1: wang lo te melo
0: asar bura thak dun lo
2: ni chi ni po pedabada prang pi votum kaching ki lo
1: e votum da ching ki thek pu he
0: ingne hing pensi wai songar ju dun lo
2: pila ni tum bi he ga ho ni phinang than thep he votum ching ki lo pulote alhi malhi wang apot pu ke
3: lirbo kopi se somar bi he ga son le lam ka ning ji varet lo nang po bang lak hui hui se ke ba sa su le dang pi dam clock thada
0: aning siksak dun rap ir pen kajir ning jelo
1: da paida sale dang dam clock nanda kang sam tar ni wang se nang ke bat bom le
2: oi pai nang ta junji ma
3: o wa non da ma sap so le wan ta cho chini lo
0: pu thak dun si lirbon hemarlu dam juilo
4: pini inkung pho ahur kaching bo abo pu alam han cha ke lapo an si kang tonik lo puthot inkung truck along le chitong thulona
5: kaching hon radio karjorat lapana por nang litum lam han cha kapor hi mate novel reading inkung pho ke chok আহুর কচিং বোবো পো আলাম হানচা কাপড় হি নাংলিতম আর জুলং একটাংল লাকে আকাশবাণী ডিফু লাপানা পর নাংলিতম জাইমেকার জুপন লংবম লাকে আকাশবাণী ডিফু এফ এম বেনা লংপেন ফারুই সিরা তকবর সুর ক্যাপ মেগাহার্স লাপেন নিউজ অনর এফ ততাংতে নন স্টুডিও ঘুরিয়ে পর পর ফাই নির ক্যাবরা মিনিট প্লি ক্যাবরা ফ নাং প্লেংজি ডক ডকল দেলহি স্টেশন পেন সামাচার সন্ধ্যা হিন্দি আলামপেন বিরটাক পচিটাক লাপেন নিউজ এট নাইন ইংলিশ আলামপেন বিরটাক পচিটাক লেপ আর্যুদিনিক লাইন

সেমসনজিং ইংটি আকাই লাপেন আলামু সেমসনজিং পিরথি কাহাচে মতে আমহাং কেথে মুনিন আর্তা পেনলে কিপু নাংজি কালি আকাম পেনসি কিপু নাংজি কেথে আক্লেং আবে সার আক্লেং আবে বাংসার সার আতুম পালাম থে আর্তা দু ও পুলে কিপু থেগরেজি কালি আর্তা বেলাং পুলে কিক্লেম থেকথি দেরজি আলাম কালি লাকে ফুসার সেমসনজিং ইংটি সি পাকলাং কং ডাকলো ফারুক্রি সিরকেপ রাকেপ আনিংকান থাং থাং আচি ক্লো ইংকর নেরকেপ আর্নি গোলাঘাট মিশন হসপিটাল আলং সেমসন।

0: dak thek apan kachini dak thek lapen ari sangho atum pen governor akihai pen nikre plimate 14 days arni inni rabrap dam rabrap alangli penang ankarbi arat kidu kelak alam governor apan pachini dunsi governor amethang amata labangso pinpur alo puthak governor general akihai pen chingwai ponpu posi lamchak chechak tekanglu claim lo te biti talong lapen munit ke ki claim उन ए थंग ता आवे पुके अलांगली सिपुलो कारबी अखाई निंग इसिपेट के दो थेजी आफान लापेन चिंगवाई चेथान के दोजी आफान अखाई सोंगबे लापेन आरी संगो अतुम पेन इसी सोंग अमेन के सेंगी आफान माथा पोनलो लासो का दो कवे आलाम माथा पेन इंती संगो असार बोरा थेंगुर सिंग इंती अबांग सोट रिचो अदोरबार आलाम माथालो लापेन लासो अकाम आर्जुलोंग पेन কাদু কাবে তালাসো আদরবার কেচেং থুপঞ্জি আফান বর ইপনলো অবাং ফুতিন মতে চিপাদুক নাই গোলাঘাট এস ডিউ অফিস আলং এন্টারপ্রেসার ক্লর্ক শ্রী সোমবে হেনলো 1945 আনিংকান স্যামসন সিং ইংটি কচিপাদুক পেন কোথালগড়ি আলং নগং আরলোসি থেদুং রাত আমাই ইংনি পেন রাত আতুম নাং চিতং দুনলো লাপেন লাসো আমাই আলং 1946 আনিংকান হাওয়াইপুর আলং সি লাসন থাক থাক রাত আমাই চিংরুং কার্বি আংলং বাংসো হোটকি ডিস্ট্রিক্ট কালিলাং লাপেন কাপ্রে কাদোয়া কার্বি আতুমতা অংদুং আরমু চিতং দুনলো লাসো আমাই আলং নগং এ ডি সি আর আর খন লাপেন শ্রী বন্ধুরাম বসুমতারী পেন আনপাটা মাই আলং শ্রী মহেশ চন্দ্র দেব গোস্বামী লাপেন পেনাগান আবাং ফু আরপু পিপেন ইংসামজিম পেন মাই পাচুন পনলো লাসো আমাই আলং সি কার্বি আদরবার পু ইসি আসং আমেন সেং পনলো লাসো আমাই আলং সি আকেহাই সেনসন সিং ইংটি আফান চুন বাং আরপু লাপেন আকেহাই সার সিং তেরন আফান মাই হেম ফু আরপু ইংওয়াই পনলো সেনসন সিং ইংটি আকাই দোতিক আহুত লাসো আদরবার চুন বাং আরপু ক্লেম পনলো লাপেন লাসো আদরবার অফিস আবাং কে আলাংলি মেথাং আহেম আলং মার্চি পাদককলো সদৃচ আদরবার পুথর কার্বি আদরবার ননপু আন্তা চিথাং নাংলো স্যামসন সিং ইংটি পেন সদৃচ আদরবার আসন পুথর কার্বি আরাত আলাম তা পুথর রেঙ্গুন বমলো দরবার আকাম কেনাং সত পোড়া হাওড়াঘাট নগাঁও কামপুর হাইহু আলং লাপেন আনপার তা গুহাটি আরং সুপি আলং নরকাহুর দক্ষিণ গাঁও লখরা সোনাতপুর হাইহু আদিম আলং আখাই স্যামসন সিং ইংটি লাপেন আরি সাংহ ফুকুরাম ইংটি গাংবোড়া লাপেন ধরম ধরমধর ইংজাই আতুম পেন আসন আসন আকাম ক্লেম পনলো স্যামসন সিং ইংটি লাসন সি কাপ্রেক আদেত মতে লংরি আহাওয়ার মণিপুর ইনফল লাপেন নাগাল্যান্ড দাম সি কোহিমা আলং ইংলং আরাত নিং ইসিবেট কে দো থেজি আফান লাসন তাকে বোর ইদাম দো 1946 আনিংকান আর কয় চিকলু পেন আকেহাই স্যামসন সিং ইংটি আসাম প্লেন ট্রাইভেল লিগ পু আসং আলং কেচেলাং ধুন পাংচেংলু লাসন আহুত পিনপু আতুম লাকি ভাবিরাম কসারি ডক্টর খন্ড নারাজন সোমবে সয় সয় তেরাং আখ্যাই চন্দ্র সিং তেরন আতুম হেনলু 1946 আনিংকান থাং থাং আচিকলো ভারত আলং মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল MLC লাপেন মেম্বার অফ পার্লামেন্টারি আংহয় কাংওয়াই পাদোপনলু লাসো কাংওয়াই আসাম আলং পাতকক আজয়নি আখাই স্যামসন সিং ইংটি ডিফু কনস্টিটুয়েন্সি ট্রাইবেল লীগ আবাং ফু পেন কাংওয়াই আলং সুন্দুনলু
1: লাপনপর নাংলিতুম তিরিমাকাই আজাই মেক আং দেঙালং পেন সার্থে বংরুমাহীন পেন স্যামসন সিং ইংটি আকাই এলামো কাপড় হি পেন কে থানপন আর জুলং একটং ততাংতে নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই সিরকেব মিনিট থংকেব নাং প্লেং তাংলো পসি আধুন্থুয়া জাই মেগাংকুং দামথুনাং লাকে কার্বি লামারজান আলুন আজাই মেঘ কার্বি লামারজান আলুন আজাই মেঘ আং ডেঙালং পেন কেচেং সি আলুঞ্জের আর্জুক সিনাং লাকে চন্দ্র সিং দেরা লাপেন রজনী টিমং পি আতুম পেন কিলন পন করপি কুংরি পা লামারজান আলং পেন আলুন আলামথে নিমির মেটসো ততাংতে আর্জুক সিনাং করপি কুংরি পা লামারজান আলং পেন নিমির মেটসো পালুন

কার্বি লামার জানালুন আং দেং লংপেন আদুন্থু আলঞ্জের আর্জুক সেনাং লাকে জীবন তেরন পেন কিলুনপন লামসাম লারন আর জানা লংপেন ওয়াং জি মেনে পু আলঞ্জের ততাং তে আর্জুক সেনাং আলাং লিপেন কিলুনপন লামসাম লাম